লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ভকেব চকসি রেডিও নাকার জুদুন কাদক বেড়া দাফা নীলি ইলিজা তেরণপি কারডম নাংপা জেয়ার্সি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিকল পিনিকে বুসিক নিফাই থমকেপ দুর্মি আর্নি জাইমেকে ওয়াংলাকে এফ এম বেনালংপেন মেগাহার্স ফারোয়েসি রাতক বরা সিরকেপ নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলংপেন সিতামিনাং লিতুম আকাশবাণী ডিফুয়া জাইমেক আরজু ইকলংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকেদেঙ্কে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট স্যামসন তারো লাপেন বাংফু বাংফি কে থনকেওয়ান আসাই কেক্লেমা বাংকে সার্কলেং টিসু

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন অলং কুপিপিয়া চাই মেক্সিকে রৎকা পার্জুপনিক জিমা নন পেন চিথান মেক্সিনাং পরফাই ট্রগ্রাম মিনিট কেবা পর্ণালিতুম আসন আসন কাংডু কার্ডমালুন আর জুই লংজি পরফাই ট্রগ্রাম মিনিট থংকেপ্রা ফ পর্ণালিতুম নীলিকা চিনি আলাম থি আজাই

মেকাং ডেঙালং খরসিং ফাংচু পেনলাম থি আর জুই ইকলংজি পরফাই ট্রকরা মিনিট থংকেবরা সিরকে এবার পর্ণাং লিতুম পিনি আসার লামথি আর জুই ইকলংজি পরফাই ট্রকরা মিনিট প্লিকে এবার পর্ণাং লিতুম আসন আসন কার্বি লুন বারিম আর জুই ইকলংজি পরফাই ট্রকসিরা মিনিট কে এবার পর্ণাং লিতুম জুতাং হার চি আজাই মেক আর জুই ইকলংজি পরফাই ট্রকসিরা মিনিট প্লিকে এবার পর্ণাং লিতুম আসন আসন লুনচিত আর জুই ইকলংজি পরফাইনের কেবরা মিনিট থং কেব পর্ণাং লিতুম আসন আসন কার্বি লিরমিয়ালুন আর জুই ইকলংজি পরফাইসির কেবরা মিনিট ক্রে ফ পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুই ইকলংজি পরফাইসির কেবরা মিনিট প্রি কেবরা ফ পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুই ইকলংজি পরফাই কেবরা মিনিট ক্রে ফ পর্ণাং লিতুম লামজি রাজাই মেকাং ডেঙালং ফন্দর টেরন পেন লামজির আর জুই ইকলংজি লাবংসু আজাই মেক এপিনিয়া কাশওয়ানী ডিফু পেন কেরত কাপাচিতাক চেংজি আজাই মেক ইকলং লাপেনা দুন্থু ডক্টর দিলীপ কাঠার পেন লামজির আর জুই ইকলংজি পরফাই কেবরা মিনিট থংকে এবার পর্ণাং লিতুম আসন আসন আসামিস লামার জানালুন আর জুই ইকলংজি পরফাই খ্রে সিয়া পর্ণাং লিতুম নিং আর লো আলাম থে আজাই মেক আং ডেঙালো কাজির হানসি পি আ নিং আর লো আলাম থে আর জুই ইকলংজি লাপেন সোয়ার লো আং তং আজাই মেক আং ডেঙালো কাশাং তিমুং পি লাপেন হেলভেলিন তিমুং পি আং বং চিহু চিপুট আর জুই ইকলংজি পরফাই প্লিরা মিনিট থংকে এবার পর্ণাং লিতুম আসন আসন ডিমাসা লুনবারিম আর জুই ইকলংজি পরফাই প্লিরা মিনিট প্লিকেবরা ফ পর্ণাং লিতুম আসন আসন বড়ো লুনবারিম আর জুই ইকলংজি পরফাই ফ পর্ণাং লিতুম রংরূপ আজাই মেকাং ডেঙালং লংকি তিমুং লাপেন হানা তিরং পি লাপেন হেলভেলিন তিমুং পিয়াং বং চিহু চিপুট আর জুই ইকলংজি লাবংসু আজাই মেক এপিনিয়া কাশওয়ানী টিফু পেন কেরত কাপেসাক চেংজি আজাই মেক ইকল পরফাই ফরা মিনিট থংকে এবার পর্ণাং লিতুম পিনিয়া সারলাম থে আর জুই ইকলংজি পরফাই ফরা মিনিট থংকে এবার এসিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বি লুনবারিম আর জুই ইকলংজি পরফাই ফরা মিনিট ফককে এবার পর্ণাং লিতুম হুনালি তেরন পি পেন লামজির আর জুই ইকলংজি লাবংসু আজাই মেক এপিনিয়া কাশওয়ানী ডিফু পেন কেরত কাপেচাক চেংজি আজাই মেক ইকপ পরফাই ট্রকা পর্ণাং লিতুম পিনিয়া লামজি রাজাই মেক আংডে হলং প্রফেসর লার ইমতারু পি লাপেন হেলভেলিন তিমুং পিয়াং বং চিহু চিপুট আর জুই ইকলংজি লাবংসু আজাই মেক পিনিয়া কাশওয়ানী ডিফু পেন কেরত কাপেচাক চেংজি আজাই মেক ইকপ পরফাই ট্রকরা মিনিট থংকে এবার পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুই ইকলংজি পরফাই ট্রকসিয়া পর্ণাং লিতুম আসন আসন ডেট লং রিচিং হনালুন আর জুই ইকলংজি পরফাই ট্রকসিরা মিনিট ক্রিপ হ পর্ণাং লিতুম আসন আসন আসামিস এলবামালুন আর জুই ইকলংজি পরফাই ট্রকসিরা মিনিট থংকে এবার পর্ণাং লিতুম অক প্রাণাজাই মেক আং ডেঙালং ডক্টর জিংস জিরসং রং চেহন লাপেন ট্রেসি রং পিপিয়াং বং চিহু চিপুট আর জুই ইকলংজি পরফাইনের কেবা পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুই ইকলংজি পরফাইনের কেবরা মিনিট ক্রিপ হ পর্ণাং লিতুম লাম হাচা কাপড়হি আর জুই ইকলংজি লাবংসু আলাম হাচা কাপড়হি পিনি আকাশবাণী ডিফু পেন কেরত কাপেচাক চেংজি আজাই মেক ইকপ পরফাই সিরকেবরা মিনিট ক্রে ফ পর্ণাং লিতুম কারেং রং ফারপি পেন লামজির আর জুই ইকলংজি পরফাই সিরকেবরা মিনিট থংকে এবার পর্ণাং লিতুম আসন আসন কার্বি লামার জানালুন আর জুই ইকলংজি লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকরা মিনিট ফ প্লেংজি ডক ডক লাসি নাংলিতুম দিল্লি পেন কাপাচিটাক ইংলিশ আলাম পেন বীরটা আর জুই ইকলংপো

0: kết tin yun e po long tin yun e wan along da ka chi par jan long lo dak lo ni phan phadar punun buddha phadar pu bang nang hangyu la so film ma la ka chi par jan long pen si la pena ko do thulang a film men nilining do et edelo sta si ni nilining ke do teng te lai hello ne kai simbon to eng ang do e kai ave pu lai ha film I hello ni le gan ti par jan dun long ke la pen ke hon the ta do honthe pola marjana long ta sabto chu parjan dun ona pen ge kahona thir ulong ta sabto do la son sia sab sab sab chu parjan dun chom chom bang ka film bang do lo ta ning do et edalo la si nili bangela pon vet si chu parjan dun long chalo non pi an bang ke
1: la pon pornang litum khorsing phangchu pen lamthe arjuik long tanglo লাকি আকাশবাণী ডিফু কেনং সত কাপাচিনি আলামজির আর্জুইক থাম পলুথিন লাপেন প্লাস্টিক হরমু কে এন পেন চেপা হেলো নংজি প্লাস্টিক লাপেন পলুথিন হরমু কাচেপুরি ডেং আজয়নি তোমন তে প্রিন ডং চান লাপেন লাংবি আন্তা চিহো এটলো পলুথিন লাপেন প্লাস্টিক হরমু আন হেমকম হেমরাই আলং ওয়ার্থাপ থেরা এলং আদিম হিলিক হুদ্রা হালা দাকসি ওয়ার্ডাম ইক নংজি কালিতে মি থর ডুচি কেনংজি পলুথিন লাপেন প্লাস্টিক হরমু কাছেপারি ডেং পেন এ অক এ প্রাণ আফান্তা হেনু আথেকে লাবাংসুয়া হরমু পেন আসন আসন আকে সু লাপেন ক্যান্সার আকে সোতা চলং থেক লাসি পলুথিন লাপেন প্লাস্টিক হরমু চেপারি ডেং দেদাসি আকিমি ল্যাং হেনলো এ প্রাণ ল্যাং হেনলো এচে থেলো লাসি ল্যাং পাচে হু ইক দেড়ি কিজুন আল্যাং আর নিবাংতা মিনিট ফপেন মিনিট ক্যাপ আন পার ক্লক পেমেরা পুথত পাংসাম ঠু আনসি জুনাংজি ল্যাং কাপাসো ই আফুলে আলং আমাচি পাংসাম নাংজি আকাপ্রেক আফুলে আলং জংজি পাজয় ঠু পুলোতে লাবাংসো আলং চেহু ঠু দেটাহায় ডংকর লাপেন লং টুক আকুং আরাই আলং ল্যাং পাচি টিবক লং লেডেট নাংজি জং সি লাসন চি টিবক ডো পুলোতে লাসুয়াটি মালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিক কালিতে তাই নাংজি কিজুন আলং কিবি ই আলং বং মাতে আফুলে কাই কে তা দিব্যার নাংজি লাপেন ল্যাং কাচু এন আহতা ইরি পেনচি ফুফেরা আবে কে দো আহার লুং পেনসি ল্যাং চুসক নাংজি কেনাং সৎ কাপাচিনি আলামজির কে লাপন ইক চটলো আদুন্থু পিনিয়া সারলাম থি আর্জুয়েক থা ব্যাং আপি লক লক ব্যাং আরি লক লক মাতে আমে কেলাং নু মাতে ঠেক লক মিরা লাম থে কেমান পিনডেং সুমপদ লে আকিমি লোতে মুনিত আর্জে চিকিরলা দেত লাসি পিনসো তামি আরলোসো তামি হরবং হরঠে পেন হাংদুন এত আফিতা আনুত কাপ্রেক আর্জে মেমুচ ঠেক লং লোতে আনিং চিকিরলা আবাং টাডু ইজাত ভেদ আপে তামে নিপে মুতে ব্যাং আপে সি কেল লাপেন ইপিসো আফান আপার তা ব্যাং আপিসো মেমু পোলে কামাথা বাংটাদু লাসন আফান সিকি পুদাম আলাম থে লাসি সার পালাম থেল ব্যাং আপে লক লক ব্যাং আরি লক লক মাতে আমে কিলাং নো মাতে থেক লক মিরা পিনিয়া সারলাম থে কে লাপান ভেদলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রকরা মিনিট প্লিকে প্লেংটাং লসিয়া দুন্থু কার্বি লুন বরিম আজাই মেকাং ডেঙালং কেচেং সি রিদনং চিং দিয়ালুন আর জুইক সেনাং কার্বি আতুমকে হাকো পেন্তা ইংলং আরিত কাতিকি ভেজো পেন্সি কেরেং লাবাংসো কাতিকিয়াং বং সকসু নেম্পো হানজাং বংহম হিপি বক বক থেংথে লাহাই হেনলো নিংকা নিশি আলং চিক্লো জন ক্রেহিনী আং বং তা কাপ্রেক কাপ্রেক আসাই টিকি বম লাপেন থে সিরে থেকুম বং হাই তা আর্চি বম লাহাই হুই কার্চে আহুত লুন লাম তুমো হাই হুই তা বুছে পনসি নিংকা রং কাচি পিপি হালা সো কাতি কি কাং হয় আহর মু মাতে আংজিন লংলোতে হেম ওয়ানসি বিরটি পামেজি রিট কে নং আহুত নিং কারং পেন কিলুন কে কান আং দি আং এট কি পি পেন কিলুন লাপেন কে কান আং বং তা রিট নং চিং দি আলুন তা এসন লো টাংটেলা বাংসু আলুন জির নন ইলিতুম হেমারি ইংজাই আসে পেন আর জুইক সিনাং

kar biak hei aham phang along. Haku penta kidu kok penajok latame kar biak hei isi kithi dung ajutang ang theklo. Laso asai ke inut arnam aphan kardom kardi kali sita munit hijan aphan kachinek kaholo lapen kelang selet apot apap kachiro mate kelang selet aduk kang hoy aboy ki pi apot kachichak un e pen ajok aning aduk ke do pen kahoron te kang apot non puta lason aporom mate lason alam angton pen karbi aham phang along dokoklo binong vo po aphan angjir pi abang kachinek kaholo apot angton kero si asupi abang sopangki sopangket pusi porom along than pondo lasi karbi akhaya tum non puta achekle aphan langrem kertang pualam chethan than do athema achekle aphan langrem lote asomar tum aphan si angthek pek langji aong aphan kelang selet lapen achekle aphan kelang rem angthek keklang aphan si aong chingtung mate anihu kachiri sipu anihu kachiri mate aong chingtung lote aong akeng risi man peng pen damsi dak hak chehang dam nangji laso dak hak arahi pangtang aphan aong ahin pen keklem dun asai aphan si hiju phan kehang sipu hiju phan hanghe aprang aong ahin pen aong along sangtar kelang mate andum kapachudam mate chisir arnan kipidun lapen pirthe kangduk ahut munit aphan kesorjon ahut songsari chole methang atasam chithak dun pen munit aphan kasorjon asonsi karbiatum aron ateng ke aong henlo arnam kerenglo lasi ame aosa aphilipi aphan thip theng kirla aphansi tasam takot kachithak dunlo lapen hiju phan ke thak mate hiju phan ki pidun ke methang amunsin kachi thak dunlo lasonsi tasam takot chepachoi pen methang a hiju phan mate munjin anta che thak dun pen apran amui pajok dunji aphan kaching hon ke do apossi don pulo karbi aham phang angbong kur pho angbong si a ong lapen a philita dolo kaching hon ta kaching hon seroy ke do apossi pirthe kang duk pen non puta ham phang isi dorap thek bomlo ilitum hiju phan mate anihu kachiri labang so akeso ajad dopik tasila nihu sonthong kep akeso kupuson si ang thek mate anihu kachiri mate a ong kaching tung pu kipudam lake lapuson helo কেচেংসি বুকুলিটি চেথানো চিংকিনো লাতাইছিল আদুন্থু মুজুইতুই থাংনাত্তা নিজৈন আদুন্থু আরিয়েকেং আচিমি কাচেচো আদুন্থু আনো আবো আনোকানাহি কাচেচো আদুন্থু থেডুং আভিতা আফি ইং কাকে মাতে চিফি ইং ওয়ারেট লাপুসন্তা চেপ্লাংথে আদুন্থু কেচো কিজুন কাপাংখ্রিন মাতে চো থেকথে জুন থেকথে লাপুসন্তা চেপ্লাংথে আদুন্থু সোপাংকি সোপাংকেট মাতে কাইকে মারজুতু লাপুসন্তা চেপ্লাংজি আকুন্থু লাম নিংজে জে মাতে থাবুলুতু লাসন্তা চেপ্লাং দেতা থেক আদুন্থু লাম কানিংজে আজুত আবে আজেং আবে নিংজে পাংতার মাতে নিংজে তাপ নিংজে ফ্রু লাপুসন্তা চেপ্লাং আদুন্থু আনো ইংথংক্লি লাপেন আমেক কাছে চারচে কাংথং কাসেলক আদুন্থু হেম এন এ রিট এন এ মাতে চংভীর চংথাম দামতাপ দামফ্রু লাপুসন্তা চেপ্লাং আদুন্থু আচেক্লোজন্তিন কাছে ফ্রেক মাতে কেকলি আচেক্লোজনবাংসি আকাপ্রেক কাপ্রেক লাপুসন কাছে পারজান লাসন্তা চেপ্লাংটা থেক আদুন্থু বাং কেথান কেপারে আলাম আর জুজে মাতে কাছিং কিনো লাপুসন্তা চেপ্লাং আদুন্থু ক্লেম ক্লে দাম দে মাতে পংয়ং হে লাপুসন্তা চেপ্লাং আদুন্থু মনিতাফান কাঠে রাগ কাফেরে মনিত থেকলক লোপলোতাংতে কাচিপাতু লাপুসন্তা চেপ্লাং থেক লাপুসন্তকে চংকিলিটি পুতা পু আদুন্থু মনিত আফান কেলাং সেলেট মাতে কেলাং উন এ মাতে চং পেং তেং লাপুসন্তা চেপ্লাং থেক আদুন্থু আকে ওয়াই চিনি নে আকে মেন চিনি নে কেচোতাপ কেচোপ্রু লাপুসন্তা চেপ্লাং থেক আদুন্থু কিথু কি উই চিনি নে পিন পেন কেচোতাপ কেচোপ্রু মাতে আশিলুর কেতান লাপুসন্তা চেপ্লাং থেক আদুন্থু আপি আপো আদন আরাপ চিচিনি নে মাতে আজেং আজাতি আপনু আপিসার লহাই হুই চিচিনি নে মাহুবি লাপুসন্তা চিপ্লাং থেক আদুন্থু বাং আফান চিংক্রিন থাপ ওয়ারেট মাতে পুতাপ ওয়ারেট লাপুসন্তা দো আনিং আংকর কাহেনো লাপুসন্তা চিপ্লাং থেক আদুন্থু নক

0: chelang non e mp teng so than thili che chelang at te meji metum dinatum kardom
1: la puson si a ongatum hut pon thudet lote ami aline tumta che thak dun thupo la so ka che thak dun ta me arju pon sina lake la pu helo
2: ai ongatum anamatum e kote chelang et moti chelang et than chelang et thili chelang et hemangtar chelang et redangtar chelang et asim chelang et kona chelang et ta kesu abang kaya teng kaya pran nang do di chungkreng marjeng anso se munsin ke log ji ason munjin ke log ji ason munsin ke log ji ding munjin ke log ji ding chungkreng marjeng nang do bom ongatum nihu atum e jo sangtar alam litar alam si me unji mine chok unji mine pusi kisung alam ke boy alam si ju alam phan alam si nili tumke onga kengri nihu kengri ser abong chin pen ruba bong chin pen nangchardom nangchardilo ongatum nihotum e rep nangchepangduk moi nangchepangduk e ong henlo yarnam ong henlo inihu binong wopu bang anisi pinchongkang pinthikang kibikang ateng nang e jo bang joksung palamthe joksang palamthe e jo than chingkir thili chingkir longri chingkir longpa chingkir si anu kelok ke do angni kedar ke do e jo bang dokha atum ningke langroi chingkir langjeng chingkir longku chingkir longdang chingkir si bang chanri ke do bang chanjai ke do e jo worek palam the wohar palam the e bang longku arum bang chopan chojoi dam chikrok dam si bang chanri ke do chanjai ke do si e ilikarbia su ante ilikarba ga su ante e ong hello ini hu ong hello e arnam lo ong akengri nihu akengri nang chongduk nang kok nang chodom nang kok hiju alam phan alam si ong ahem nihu ahem humri ke wang humpat ke wang lo ong atum nihu atum kardom
1: puthot আ অংতুম তামে আমি আলিন কেচি থাক দুন আলাম পুথত চি থাক দুন থুপ লাসো কাচি থাক দুন তা লাপু হেলো
0: আই মে তুম লিনা তুম এ লানিলি ফিলি প্লানিলি মুগ প্লান সুপাংকি আলাম সুপাংকি আলাম এ চুমক্রেং পি মারজেং পি এ লহু পি লপ পি চুপাংক্রেং পি জুনপাংক্রেং পি তে এ বামন তুম সয়ন তুম বাং সান্তার আলাম লিতার আলাম জু লং সে জু হাং নাম জি ফান হাং নাম নাং জি অং কেংরি নিহ কেংরি বংশে পেন বংক্রক পেন মন্তাপেন বহত পেন নাং তুম নিলি মেয়ে তুম নিলি লি নতুম এ কাটম নাম পাজি কাটি হ্যাং পাজি অং কেংরি নিহু কেংরি নাং হুমরি নাং হুম পাট পেন তে না তুম এ হেম তার চলাং এ রিয়ান তার চলাং এট হেঙ্ি চলাং এট হেঁ সো চলাং এ রাসিম চলাং এট কোনা চলাং এট মূর্তি চলাং এট মটন চলাং এট তা এ পুথাক থাক জুসি নাই ফাঁসি নাই পড়ানি সি বাং বিনং ওপো বাং পেনচংকাং বাং পেনঠিকাং আরং বিকাং আতাং বিকাং বাং বিনং ওপো পরম বাং বিকাং পুথি বাং বিকাং সে কলাং টেমা কারবি কে এ ইয়ং হেলার নাম লো ইনি হু হেলার নাম লো পু সি এ আরন ডক কাতাং ডক কপ ননকে ইতা এ জুং থাকুন পো ফানান থাকুন পো সেরি জি সিরাং পিদুন পো রবি জি সিরাং পিদুন পো এ গে সো বাতে কুন এ বাতে মিয়ে তুম লি না তুম এ চু পাংক্রিন দোলং লেলো জুন পাংক্রিন দোলং লেলো এ চুংক্রেং বাদ লং লো চুম মারজেং বাদ লং লো কায় তেং বাদ লো নাং কায় প্রাণ বাদ লো নাং ঠেপলং পাডিং লো নাং ডিংপ্লং পাডিং লো নাং এ রিচ ঠেং বামান লো নাং কে ঠেং বামান লো নাং সে বিনি প্যান কে জো এ জুয়ং থাকুন ফি ফানা থাকুন না ফি সের জি সের পিদো না ফি রূপ জি সের পিদো না ফি কে কায় প্রাণ কায় মুই বাদ লো নাং এ লাম কি বড় লং লো ভম লং লো মে তুম লি না তুম দে হ কাটম
1: পুথত আ অংহুত পণ্ডেত পেনাফি আমিয়ালি নেতুম চেথাক দুনসি আ অং আতুম আফান কাংলি এবং খ্রক বংচিন আর নাম নি পুপি নন পুসি পুপ
2: আই অং আতুম নিহু আতুম জোলা নিলি কেবান সবংচিন সবং ক্রক এ জু নাং থাক দুন পো ফা নাং থাক দুন পো জু নাং থাক দু নন ফা নাং থাক দু নন সবংচিন সবং ক্রক নাং ডাক নাং তুর আনসোসে কেসু আবাং কে মেজি আফান আনসোসে পাতিনিজি আফান সো আসের বংচিন সো আসের বংক্রক আর নামলে নিপুপি ইক দেন অং আতুম নিহতুম কারদম
1: পুথত আ অং আতুম আফান

লাপোয়ানপর্ণাং লিটুম আসন আসন কার্বি লিরমিয়ালুন আর্জুইক লংটাংল লাকি আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই সিরকে প্লেংটি ডক ডকল লাসিনাং লিটুম গুয়াহাটি পেন কাপাচেটাক পুয়ার আঞ্চলিক বাতরি আসামিস আলাম পেন আর্জুইক লংপো।

Lapusona hut men men matha let pen jethe kilo la pen gang sip panglen jin lapuson klem lo plote kedomesen angthek kachelong prap mujot ning kithia hut chot lapukalisi arniwang sitame apor apor pen lapuson klemwer lo plote kaiketa domesen po ningke oi ningki thia hut ichithe kewangke masap akeprek tu bonta ili kayateng chithe kewang sonsi kaiketa chibor inangji puthot brain exercise mate iphutar lok pang chuji aphan kaiketa apor apor pen kitab kaporhi ason ason memory games kapathu lapen akimi ason ka charli lahai hui jongsi klemlo plote etar lokta ajakong nangke do awar sai joy muchot mate kang chuji aphan joy muchot po puthot positive self talk mate emethang aphan akimi ason kachethan kachimum komentune ke kamatha ason ke ongang bong pen akhe no ason pusitame ahut pen ke matha det tadu bonta lapusona por hut emethang aphan ning arlo pen kachethan kachepare so bang donangji akhe no alar akimi kamatha si kaiketa pa ong nang po puthot journaling mate ketok ebe kaching hoy methang ning kachibi ji aphan kaiketa ili kamatha ason chetok det lo pulote katene ason pusitame buthot ning do thuji awar saido po mental exercise aputhak angton penchethan phlir un e pustame ilitum eson sonniwet ta chethan longlo tangte nonke physical exercise aputhak le pathihek pen chethan iklonang physical exercise mate ok kache pherang asai jong si ilitum arniwang ta klemlo pulote kopisi ale kelongji ma puke madusitame chini ponta pininele pathi hekpen pachini thule thotpo exercise jong si arniwang klemlo pulote jakong ekebat do lapen kelak kaselet ka aini lahai epajum physical exercise jong si klemverlo pulote ining ebangangsi lapen ebangare pi lahai sitame intangkring ngasonsi doji lapen blood circulation mate ivi ar tholong ke prat pusitame mesenpo ili meke jangta ke jangnangji apora tengpen jangji pulote e ok aphan ke mesenang thekali bonta ili physical exercise mate chepalak asai jongsi klemlo pulote meke jangta jang mesen ason nangmanpo physical exercise pulote penang anasondo bisaralam walking running, cycling, swimming, yoga, stretching, strength training, dancing, skipping rope, playing sports. Lahai hui exercise arta ke ong atum mate adults atum kijum naita iroyang bong along minutes pharoi sirapho kep anbake kai ke ta mang e pen clamber lo pulote domesen ang thek chilong puthot nili isi exercise ke than ji ning hang lake এমে গাফান কবুসন সি এক্সারসাইজ কে ক্লেম নং জি ইলি তুম ননাকাই কে আনুতিন সিতামে স্ক্রিন টাইম সি আপর কাচি পি কে অং মতে মোবাইল কম্পিউটার লাহাই হই কেলাং সি পেনাং আনাপর কে চেপাদাম সাই কে ক্লেম পুসিতামে ননাকাই কে লাহাই হই আকেরা পেনসি কে ক্লেম ই লাপসি এমে গাফান কেপাং তাং জি মতে মাসাপসু আজাকং বাচ্চিলং জি আফানা বিদি থানিং তুং সনসি কেচিং সি ব্লিঙ্কিং এক্সারসাইজ মতে মেক কেচার কাছে লক পাংলেন থুন পেন বাতাই কেপ ক্রেপ ফ ক্লেম নং পো লাপুসন বাতাই কে থম ফ বা কাইকে তা পাচিরই ছুলে থত ক্লেম বেয়ার নং পো পুথত আই রোলিং মতে মেক কে পার্টিং কেচিং সি আথা গানাত লাংডিং পেন পুথত পেজো পেন পার্টিং নং পো আথাক আর এ আবের লাপেন আর উই লাপুসন সি ইমেক আসো পার্টিং নাং পো ক্লক ওয়াইজ মতে ঘুরিয়া পরলং আসন টুয়েলভ থ্রি সিক্স নাইন লাবাংসো কে জং আসন পার্টিং দু নাং পো বাতাই ফ বাক পুথত কাউন্টার ক্লক ওয়াইজ মতে কে পার্লিন দু থু টুয়েলভ নাইন সিক্স থ্রি লাবাংসো কে জং আসন কেলাং পুথত পার্টিং দু থু নাং পো আদুন থু নিয়ার এন্ড ফার ফোকাস মতে কাতেবক লাপেন কাহেলো কেপাংথেক সনসি ইরিজিমুন পি চিংহে প্রিং এমহাং আংডেন চিরুংসি টেন সেকেন্ডস বাক লাংডিং নাংপো লাসো ফি আকেহেলো

লাপোনা প্রণালিতুম আগ্নিসাক্ষী লাম আর জানা লংপেন জুবিন গার্ড কেলুনালুন আর জুই লং টাংল আদুন্থু রজনীগন্ধা লাম আর জানা লংপেন সুমন কল্যাণপুর কিলুনালুন আর জুইক সিনং আলুনালাম থি হেইদিনার তোরার লির

0: লামার জানালুন আরজুইক লংটাং ল লাকে আকাশবাণী ডিফু জাইমেকি বাংলাকে এফ এম বেন লং পেন মেগাহার্স ফারোই সিরা টক বরা সির ক্যাপ নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেন সিতামি নাংলিতুম আকাশবাণী ডিফুয়া জাইমেক আরজুইক লংচি।
1: মই জানো দেউতা, জমা কৰক, সঠিক ঠাইত বিনিয়োগ কৰক, ধনৰ ওপৰত সুদ পাব, ইয়াক পুনৰাই বিনিয়োগ কৰিলে সুদ পাই থাকিব।
2: মই জানো ন
1: আৰ বি আই কয়
3: সঠিক আৰম্ভণি কৰক, আৰ্থিকভাৱে স্মাৰ্ট হৈ পৰক।

0: লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইক্রি সি প্লেংটাংল লাসি আদুন্থু নিং আরলো আলামথে আজাইমেক আংডেঙালং কাজির হানসে পি আনিং আরলো আলামথে আরজু এক্সিনাং
1: আরদম নিলিমেন কে কাজির হানসে পি গিদৌলাকে বিথিলাংসু মাতি পংরু নাল এম নন মার নিলি কে ক্লেম কে পিনসো দেট কিরি কে দরদে পোগা মাথা পেনা জক সে দি পিনসো লঙ্কাছে রাবদুন কে আলু সোমারটা উন আলু সোমারটা সাপসো বা কাম কে সাপসো কে রাবদুন উন বু পেনসি এ পিনসো লঙ্কা মেকে রাবদুন কে লাকে নিলিতা কোভিড বিথিসি চর্ডন বম নিলিতা ও সোমার তুম ফান্স কল পাদুন পুনন এ হেম লং এ আসাপ আসু পুনন তামে এ লসংসে চুকলাম দুন বম লো বাং তুম নেই কাথে রাগরে বাং খাই তুম নেই আন বিজনেস কে অংলে বাং গেল আন এ কিক্লেম থেকলে ইলি আর লু সোমার তুমতা থেক জি বোল হ ইলি আর লেং তুমতা থেক জি মালা হ পুসে হাই প্যান মাথা আসি এ নিলি সে তামে কিক্লেম দুন ল সোমার পড়হি আন তামে লাহাই প্যান সে পড়হি ল প্যান আজু আদাব কে নিলি তুম বজার দাম প দাব পেন বাই থ্রক বি থ্রক সি পেন দাম পো আজু হেম নাম চিলি জি বা জিনিয়ার কে বই সার কে আপন আন হেম কা কেলে নিলি তুম বজার লো স্নি স্নি দোপ হুট পেন তে কে নাং হুদ পো নাং নি হুতা দু পোস্তা মিল হাই তা নিং কে চিপ ওই হুত পুতা দু লো ধাং নি দেলে পুরা নিং চিপ ওই হুতা দু আব হুট পেন তে নিং এ নাং নাং নি নি নাং পিনাপ তা নাং থু জি পুল হাই তা হেদি এ নিং চি পারং দু এন সে আনু তিন তা মিল হাই বিজনেস কে থেরাক নাং নে কে নাং হুতা দু পো নাং নি হুতা দু পো এঙ্গেল আস আনু তিন তা চুকলেম তে মিসেন
0: লাপোয়ানা পর্ণাং লিতুম কাজির হানসি পি আনিং আরলো আলামথে আর জুইক লং টাংলো আদুন্থু সোয়ার লো আসি আংতং আজাইমেক আংডেং আলং কাসাং তিমুং পি লাপেন হেলভিলিন তিমুং পিয়াং বং চিহু চিপুট আর জুইক সিনা
2: পিনি সোয়ার লো আসে আংতং পাজাই মেগালং সুমিন্দার আর লো সোয়ার লো আসে আংতং ক আন থে মা লাপেন ক আন আজা কং দোমা লাসো পুথাক চে থান চিমুম জিয়া ফান লাপেন চিহু চিপু জিয়া ফান পুসি নিলিতুম কাবর ই লাসি সোয়ার লো আজা কং আলাম কাছে থান জিয়া ফান পুরা সোয়ার লো আফান জা কং কি পিদুন লাপেন হোর কি পিদুন আবাং ফি আফান সে পিনি নিলিতুম চু ফাপন ইগল আলাং লি নন লাদাখ স্টুডিওর লোনা ইং নি গেল আলাং লি কে গোমাত লোমা পুলোতে আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন মাতে ASRLM অলংসি CRP EP মাতে কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন আসাইসি খি ইকবম আলাংলি মেনলাকে সাংপি কাসাং তিমুং পি আলাংলিকে রঙালি ডিসেম্বর নাম্বার টু আর রঙাসর তাংতে আলাংলিকে ক্লেম কেদাম লাপেন সোয়ারলু আতুম কোসন লাপেন কো আনাং ডেংসি আফ্রাং আনাত কিংকাম চেজর দুন লোমা লাপেন কাচিং থোর আনাত কো আন চেজার দুন লোমা লাসো পুথাক ইতুম চেথান পেন আর জুদুন ল নাং তাংতে আপ্রাংসি রেডিও কার জোয়ারাদা তোমা ফান লাপেন নাংলি ফান সেটামে কার্ডম নাং পাজির ল কার্ডম
3: কার্ডম
2: তাংতে আকাপ্রে গালাম মাতে সোয়ার লু আফান আফ্রাং আনাত কে দাম লাসো পুথাক ইলি চেথান দাম দে আফ্রাং নাং কায়া লামু মাতে কেথে কি দিং লাপেন কেচু বুচে লাহায়া পুথাক চেথান জিমা
3: কার্ডম পিনি লাদাখ দীপু

0: karbi anglong adang punang ho nilikidam long an hawar bang ke kaching thurang jiam mo du pigla pirthi ala pusi nang paprang bom lo aprang ili tum ka churing ka chuki chuka mamu rit pansi em rit lapu anglong anglong pansi ka chuklem lapu bangke avedet sonsi theklong lo la supen ke lapu nang preksi chuki chuka mamu seta mi paprang ponang po i methanga along pen modify pon mate la pen ka upgrade pon i kidotang hormu suppose example methanga hemalong pine thisire rong dulo opine ho tharvi pangbar alam tharvi dulo la so tharvi keili tum me ja semet hem tun long lang nam pulo tangte men me phrang sa me tum thang tai tum pin chong thek the la pu pop club po kali pulo ta me lo pulo tangte arong pen la pu ki men hu chu ji chu po kali pulo tangte la pu se pop club po pop roi po la pen la so tharvi rong long pen ko pu si ki claim si la pen si ইলি চুজরলং জিমা চু চুকি চুকা মামু না চিকাই সিবাক পাবাং ঠেক জিমা লস বিদি পাংকে কিথান জি ফানসিন তুম ফান আর পু পিয়সন থ চিনি লিপি নি কিথান কাংতুং বাংকে পিনি এস আর এল এম পেন পাতির পিপনসি পি এম এফ ই পু ইসিয়া স্কিম দু লসু স্কিম বাংকে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ পু লাবাংকে ইসিয়া স্কিম ল ন্যাশনেল স্কিম ল সামি পিনি এস আর এল এম তুম সামি ডেং পন লাবাংকে ফুড প্রসেসিং আনাত কিছু কিছু নামু আনাত আনসু সে কাংথুর পন সামার সামি কাংথুর পন যে ফানল সাপোজ ইলি নন আচার কে বনাই পুসে তামি মতে পেনে হিম কা বনাই পুসে তামি মানে চিপস কা বনাই পুসে তামি লাপেন আ গ্রাসরুট লেভেল পেন আং পাং চেং পেন কাং তুই আনাত la puisi a skim mate kangdang pon bomjia phanse lang tumnang pangcheng lo la so sai bangke la pulo isi a skim la bangke loan pensi sel her group tum hansi ki pite majo la so a skim bangke anke la bangke sel her group pulo tangte isi a sel her group do po sel her group kep lo pulo tangte isi a vo dong do po ke vo long isi a vo pen lo pulo tangke cluster long nang chi jukdon po cluster federation la dopo clf po la so clf pensi la so clf a true pensi la so scheme bank ke wang po ec loan system sila tum nang pipo bank pen la bank ke interest ta me ki jum nei lo la ke arduli pensi pipo pharulong arduli pharulong arduli pulo tang te la tum seed capital po ec a ke suriplike pan inut a পাং ফি ফান লাপু আলং তুম নাং কেচি পাং চেং ইজি ফান মতে আলং লিতুম আমু কচু এসন নাং সিট ক্যাপিটাল পুইসি দু লা পিপো লা সুরিপ্লি ক্যাপেন আলং তুম কচি তুপো নাং জে কে ফরুলং আরডুলি লাপো সংসি নাং চি তুপো নিকান সি ফরমান লা চি তুদে লু পুলো তাংটে আংকু লাপেন আং ডেং কাদুলা লা তুমা ফান পিনে লা আলং লিতুমা কা কাম লই ল কামাতেং ল চিপস বনাই যে পুলো তাইতে চিপস স্লাইসার মেশিন তাহ পিনে গ্রাইন্ডার মেশিন তাহ পিনে কেক বনাই তুমান নামকিন তাহ পিনে বনাই তুমানকে ওভেন তাহ পিনে হাইস্ট আমি আবার সাইড হলো লাবাংকে লাতুম এন জংসি বেনিফিসিয়ারিস তুম এন লো পুলো তাইতে লং তুমানকে লসোয়া স্কিম লং বাংকে আলং লিতুম আলোন নিকান থম চিটু দেট লো পুলো তাইতে 35% আলং লিতুম বাংকু সাবসিডি চেলং থুপো সোনিয়া জালো
1: আৰু সোমাটো বনালে
0: অ আলি টিপিক ল সিজং সি আৱৰ সাইজ টু এন্ডুন থেক লপেন পিনি পুলতং আলি টিপিক ল কাপ্ৰেক বিলি বেঙালং টু এন্ডাম পুলতং তে ইন্টারেস্ট বাকি আকি কম নাই তা সিকা গ্রহিনি লপো আন আন
1: চুরো পিক ল সোৱাৰ ল তোমা ফান আফ্রাঙ্গি দাম পঞ্জিয়া ফান আবিদি সরে কেথান পেন রেডিও বাকার জরাটা তোমার ফান তামে কেথান কাপার জুপন পথ তাংতে লামো পেন এ নাঙ্গিপু আচার কাছে লাম পেন দাং লক কাপড়ে কাপড়ে কাসাই কি ক্লেম জি এ হা আঙ্কুর পেন মতে গ্রাসরুট লেভেল পেন কিরং পাং তৈ পালাম এ নাং থান পাচি নিল তাংতে সে কে কি পি লাপুসন দোমাল হ সে কে তা পিপন বম
0: পুয়া সে কে কি পি তা দু লাকে ইলি নন লা ইলি তুমা ফালে নাক পাচিনি তা চক লাপেন ব্লক আলং কি ক্লেম বাং তুম ফালে পাচিনি তা চক জসে মেদ নীলি নন আকাপ্রে ঘাল বেলেগ কনস্টিটুয়েন্সি তুমান পুপে সে তামে নীলি নন নন মানন কেদাগলুম বাজং লং সি পুরিয়ে পশে দীফু আমার সে তামে দু আর সি

0: আহুত আদাক পেন আহুত পেন পুলতাক তে ইলিয়ার সোমার তো ফানকে ইসোমার ইহি তা গাছি মাথা নাংজি ইহি তা চুন্দু নাংজি লাপু পুলতাক তে পেন আনা কিছু দু সে তামে বর ই দেলো পুলতাক তে আকি চুন্দু
1: গলা চুরু পেগলো মেপি গেলামলো হেম তুন গেছিলাম না লাপেনকে এ হং কাম কি ক্লেম দাম মাতে সাই কে ক্লেম দাম কে কি জয় কে আর আর সাই গালি ইয়ার পুট হে পিক বিনং লা আনং বংসে তামে নাং চেপার জাং তাং পেন নাং সাই লাপেন হেম আপান থাক পামে সে তামে ক্লেম পামে থেক আপট নাং ফানা কিরো তামে নাং পিলো তাংতে ই সোয়ারলো আতুম আজাক কং গাছি ফেরাং জে আফান মাতে আফ্রাং আনাত আনসু সেকিং কাম কাছি জর জে আফান নাং হিন পেন আগে নাং সরকি রেডিও কার জোয়ার আর লং আলু সোমা আর তুম আফান কুপি আলাম থেসে নাং কি থান পন কাং তুং লা সব থাক থান পন জিমা
0: নিলি জ সেমেট নিলি কাম পেনসি নিলি নাং পাতির পিপ আকাপ্রেক আনাত চিংথু নাং জি পুলো তাইতে আকাপ্রেক আতোবার সামি কি ওং পিডু জি সামিল হাই আন পাং নিলি পাং কাং রাম দে দেট পো নিলি জ সেমে নিলি কাম পেন জক সি নিলি থান কি থান গাং তুং কেলা পোহেন ল নিলি কি থান তাং সন থাক থাক সি পিরথে নাং প্রেক বম থাং ল চুকি চুকা মামু সে তামে বেপার বেহা না সে তামে ইলি কাচিং থোর দুন কি নাং সত লসন থাক থাক সি ইলি কার বিয়াং লং লং কি আর রিসোর্স তু পিকলা মুনি তু নাং কিলাং উন এ কে লাও হেন ল এ মিঠাং আবার রি লং পেন সে তামে কি ওং পি ইলি আবি ডি লে চু এন থেক ল পুলো তাং দে ডাক পেন সে তামে চুকি চুকা আমু দু পুনাং হ এসা কুরিলে ক্লেম তিং এ নাং নে পুনা মিঠাং আ হেমা লং পেন সামে আ প্রোডাকশন বাং কে দু লসি বর ই ল পুলো তাং তে বিডি সামে নাং ক্লাং জি পিনি কাদু কবি রেডিও কার জো সংপিমার মতে সংপিমার পেতম ফানে লিকিপু কংতুং বাংকে স্কিম দুপিক পিনি সেলফ হেল্প গ্রুপ লমচি জু দু পুলো তাংতে কাচিনি নেসন পিনে দু পুলো তাংতে চারজু সেরয় নাংজি লাপেন পিনে পুলো তাংতে সেলফ হেল্প গ্রুপ বাংকে পুয়ান ইতুমা ফান কালি আজং জং ফান কালি মেথাং সামে চিংথু নাংপো মেথাং সামে ডিপেন্ডেন্ট নাংপো বাং ফানকে ডিপেন্ড পেডেট নাংজি ফানসি তারপর সেলফ হেল্প গ্রুপ বাং নাং কি ইসি কি ফর্ম ল সেলফ রিলিয়ান পু এ মেথাং চেয়ারজাব জিয়ে ফান লি সাং পিমার তুম সামে কায়ামাত ইস পুনাং হো জুহাং নাং নি পু ফান কালি ইহেমাসর ফান পিনে ইলি কার ইয়ে সন দু পিনে ইলি কাছে নাম নাং জিয়ে সন দু কাদু সন তিন মা দিপি হেমাসর ফান চুহাং লু পুলো তাই ইলি সিতামে পিনে রিংনো দাগ আসন দু মেথাং বেঞ্চি বোর ই লুপুতং তে মেথাং কাছে ইনকাম হরমু মেথাং কাছু রে হরমু পুলতে কিছু তাকে দক জিন ইলি চে থাকল লাসন থাক থাক সি পিনি বর ই লো পুলতাং তে পিনি নিলি জ সেমেট কি পুদাম কাং তুং নিলি কাম পেন রিলেটেড ল চুকি চুকা মামু চুকলেম জি পুলতাং তে আবার সাইডু পিনি স্কিম কাপ্রেক কাপ্রেক নাং ক্লাং ল পি এম এফ ই লাগে ফুড ফর্মালাইজেশন ইচু হরমু কসুমার পুনাং হ ধরক পিনে পাংবার আলাম থার্মিট সামি ইলি তুম টিকি ল থার্মিট আদুক সামি ইলি তু জোর পেন লতায় ইসি লতা কালাং ল সানসু সে তামে পিনি কার্বিয়াং লং হানসু হেলো ইন্ডিয়া আংকাং পি বাংকে আল আদর কিথে নেই পুসি দাক পাংথেক পন ল ব্লক পেন তামে লসি সানসু সে তামে ইতুম পুয়ান আকি আকি চাম চু জোর যে দেড়া পাখ্রেং পেন আদুক চু জোর তা লতা ইসি আলে দুঠলাং আনচর কালিসি পিনে মেথাং আহেমা লং কিদু আথিসিরে পেন তরটিপ সামে জুস সোমার পেন জেলি সোমার পেন লুসিতা মেটি চুকি চুকা মামু বাংকে চুকলেম থেক আসাব সাপ পেন আং চিংথুর লু পুলো তাং তেলাসি ইলি আকিঠে সামে নাং মান্দুন জি সে কাদু কাবে রেডিও কার জোড়া তুমা ফানি লিগে পাচি নিদুন কাং তুম বাংকে স্কিম দু পিক মহিলা উদ্যামী পু ইসি স্কিম দোলাং লাবাংকে আলু সোমার তুম ফান লাবাংকে কিচু কিজু না হরমু কালি সীতা মে চুজোর চুলাং হো আনাত লবাংকে চুজোর চুলাং আনাত ইসিয়া লোন দু ইসিয়া স্কিম দু লতা মহিলা উদ্যামী পু লসু স্কিম আংকে ন্যাশনাল স্কিম ল ইলি কার্বি তুম আংকে কচিনি নে পেন জকসি বেংলং সামি হুমরি দাম পেন লপু লপু চোর জুদাম থেক থে লসি পিনি কাদু কবে রেডিও কার জোড়া তুম ফান মাংকে নিলি কাপাচিনি তুং কং তুম মাংকে লসু স্কিম তা দু ল নংলি তুম কি ক্লেম পং জি বাংকে ডকুমেন্টস দুলো চিঠিক নাং পো পেন নন বাংকে উদ্যাম উদ্যাম রেজিস্ট্রেশন পো ইসি সার্টিফিকেট দু অনলাইন পেন লাসো ক্লেম নাং পো লাপেন লু পুলো তাই তিলি দোকান সে তামে দোকান লোন পো সে তামে পিনে চুকি চুকামু বেপার বেহা লু আদু

0: kan lagi dulur le puste ta me la puste mi tum chu claim thek our side to endun melo na daklong ta me apart ta me isi dolang isi bangke mudra pu isi alon dula la bangke adu a ki zoom hek a interest pen lo la apart ta subsidy se melong ji la bangke ইলি ডকুমেন্টস লে চকলিম লো পুলো তাংতে ইলি সার্টিফিকেট দু এর জাত এর পুলো তাংতে দা ইলি তুম দিফু রং সুপিয়া দুং হের লো ডিআইসি পুইসি লো অফিস লং দাম লো পুলো তাংতে আজাদ আবির তাস্তাম ইতুম ক্লার ডাক পেন লং দাম জি লা মুদ্রা পুয়া লোন আর পুঠাক বাংকে
1: এ কপি লাপেন কুসন গি ক্লেম মাতে সোয়ার লো তোমা ফ্রাঙ্কি দাম জে ফানপুরা কবি পিয়া স্কিম সি আবার সাই কি লং জিমা লাপেন ফ্রাঙ্কিদাম জে ফান পুরা ব্যাংক পেন সেটা মে আসন আসন আবার সাই লং জেপু নাং থান পাজির মিলো তাংতে লা সো আবার সাই লং মুপেন আসন এ সনি সন থম নাং গে বিপ কি কি থান পন মুদ্রা স্কিম পুতা মে দো তাংতে লা হায়া স্কিম লং এ কি লং জে ফান কিং কাম গাছি জর জে ফান কুপি কুপি ক্লেম নাং জি লাপেন আ ফ্রাঙ্কিদাম জে ফান কুপি আবার সাই সি পিলো কো আনা তাং কালং লো লাপেন গে কুপি কি ক্লেম সি এ আপ্রাং না কিং কাম কাছে ইয়র পন জিমা লা সোভার সাই আপুথাক থান পন থুজি মা রেডিও কার জোরা দা তুমা ফান
0: নিলি থান পন লা জসে মেট লাকে মুদ্রা বাং নিলি থান পন পেল লা পি এম এফ ই বাং নিলি থান পন পো জসে মেট কি কিচিং সি নাম্বার ই সি বাং কে সেল হেল্প গ্রুপ আ মেম্বার নং পো
1: কালা
0: লা পেন নাম্বার হিনি বাং কে আলাং লি বাং কে ইনুত মেসেন লোন কি এন কাছি তু বাং নং পো লাপেন ডকুমেন্টস বাং চকলিম নং পো লাপেন দুন্থু দুলাং নন বাং কে ইসি এম এস এম ই পুনা হো মাইক্রো স্মল এন্টারপ্রাইজ পু লসোয়া স্কিম পেন বাং কে ইসি আ সার্টিফিকেট দু উদিয়াম পু লসোয়া উদিয়াম বাং নন বাং কে লা বাং কে দু ভেক নং পো লা পুলো তংতে নিলি তুমহিন পেন সেটা মে নং বোর ইট পিদুন থেক জি লাপেন
1: খুলাং চুরুপার পিগল তাংতে ননহেদ উদিয়াম পুয়াবুথা এ নাং থান পাজির মিপন ল তাংতে লাসো উদিয়াম কিক্লেম জে ফান কুসন ল লাপেন লাসো আ উদিয়াম দো কলো পুতে কুপি পিয়াবার সাই সে লং দুন জি লাসো পুথাক তামে রেডিও কার জরা দা তুম ফান থান পাজির মিজিমা
0: এম এস এম ই পুল মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ পু লসো বাং ইলা পেন্সি লাতুম ইসি সার্টিফিকেট পিলো বাং কি গুগল গুগল পেন সামে মেথাং সামে চি ক্লেম থেক আংকু ক্লেম থেক থে পুলো তাইতে নন লা নেট কম্পিউটার দোকান লং সামে ক্লেম দাম মে আংকু জসেমেট সেল হেল্প গ্রুপ তুম ফানকে নিলি তুমি ক্লেম বোম ল কম্পিউটার দোকান লং লে ক্লেম দাম পুলো তাইতে কিজুম নাই তামে শিকা ফারু ফ কেনাং এন ল সে তামে সেল্ফ হেল্প গ্রুপ তুমি ফান বাংকে নিলি তুমি কি জয় পেন্সি ক্লেম পিলো মান মান মানিং কি হাঙা বাং ফানকে সেমে নিলি সে তামে ক্লেম বোম ল ক্লেম তাকে ক্লেম তাং দু উলো আপেন এনিং কি হাংলাং কিনিং কি হাঙে দু তুম ফান সামি সি বীরতা পিনি রেডিও কারজু বাং ফুটি ফান সামি বীরতা কি মেলো কি ক্লেম জিনিং হাং দু পুলো তাইতে ক্লেম পি ফান সামি নিলি তুম রেডি লো সি আর পি পি দাক কাদু কাবে লুম্বা জং লং বাংকে বাং ট্রক্সি দু তুম ক্লেম বোম ল
1: চুরুপার পিগল রেডিও কার জোড়া তোমা ফান উদিয়াম লাপেন কে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ পুলা সপুথাক কি থান পাজির মিয়া পদ মুহেদ নাং কি থান পোনালাম থে ডকুমেন্টস চকলিম নাং জি পু থান পাজির মিল তাংতে লা ডকুমেন্টস চকলিম নাং জি পু কুপি পিয়া ডকুমেন্টস সিকি নাং জি মা লা সপুথাক তামি রেডিও কার জোড়া তুম ফান থান পাজির মি জি মা
0: দাগ ডকুমেন্টস কি নাং জি লাকে আধার কার্ড ব্যাংক পাসবুক আনকে পান কার্ড লা উদ্যাম রেজিস্ট্রেশন আফান বাংকে কিনাং সত লালো লাপেন আধার কিলিং মোবাইল নম্বর নাং পো লাদুলো পুলো তাংতে কি ক্লেম বাং ক্লেম মেলো ক্লেম লো পুলো তাং ক্লে ক্লেম দে লো পুলো তাংতে আ সার্টিফিকেট বাং এদাক পেন গুগল পেন ডাউনলোড ডেট পো লাপেন সি কো পা চন্থ ডেট পো
1: রুপার পিগলো পাদুসিয়া কার জুতা হাই পবন নোনা বাংকে এ মুহেত নাং গিপু দাম গুলাত লং লেকলেম দাম লো পুলো তে আকি জুম নাই ফারু ফপি নাং জি পু সেটা মে এ নাং তুম লেকলেম পিলো মাতে সি আর পি ই পি আর তুম লেকলেম পিলো পুলো তে পিনাং নেলো লা পুসন নমা
0: কালা কালা ব্লক পেন সি কি জয় সি পাকলেম তো ইলো লা কে সি আর পি পি তুম কি ক্লেম জি নাং জি আকাম লো সেলফ হেল্প গ্রুপ মেম্বার আং বো
1: কালা
0: লা তুমান সি ফ্রি লো আকাপ্রেক থুমান বাং কে

0: চুরুপার পিগল এই রেডিও কার জুয়ার তুম ফান সোয়ারলো তুম গুসন সে আফ্রাং কিং কাম কাছি জর্জি মাল আপেন হাং কুর মতে ইং দেই হে গাং দেং পেন আফ্রাং আন গুসন সি কিং কাম কাছি জর্জি মাল লাসো পুথাক কি থান পাজির মিয়া পট ইতুম কাছি থানাং জি কে দু পিগলাং তেমা সেটা মে আপর আলাম দু আপত সি পিনি কেলাপ আনলে চে থান চট নাং লাদাখ স্টুডিও আলং আন কিবাং আপত তামে নাং ফান তামে আকিরু নাং পিপার পিগল নাং সাই আলং আন সেটা মে আর নাম লিহির চুমে নাং পা পিদুন বমল নাং তাঁতে পিনিয়ে ফান কে লান দেং তন পন কক নাং কারডম
1: লাপন অপর্ণং লিতুম কাসাং তিমুং পি লাপেন হেলভিলিন তিমুং পিয়াংবং চিহু চিপুত আর জুই গলং তাংল লাকে আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইক্রি সিরা মিনিট থংকে প্লেংটাংল লাসি আদুন্থুনাং লিতুম মুম্বাই পেনকাপা চেটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জুই গলং পো পরফাই হিনিয়া পর পেনাং লিতুম দিল্লি পেন কাপা চেটাক মিড ডে নিউজ ইংলিশ আলাম পেন আর জুই গলং জি পরফাই হিনির মিনিট গ্রে ফ পর্ণাং লিতুম দিল্লি পেন লেথট কাপা চেটাক দো পেহার সমাচার হিন্দি আলাম পেন আর জুই গলং জি লাপেন পরফাই হিনির মিনিট থং

0: पिनी वोसिक चिक्लो निफाई ठम कैप दूर मिहरनी सुरी रैंक और ट्रकनिंग कान कार्बिया जाय मेक नंगर जुदुन तुम फान स्टूडियो लोंग पेनेली एरन रोंगपी कार्डों पर जिर्सी आकाशवाणी गुवाहाटी महाबाहुआंग डेंग पेन कार्बिया जाय मेक डांग पंथुलो जाय मेक एवं लके मीडियम वेव पेन मीटर फारोप्लीरा क्रेसिरा तक बर्फ किलो हार्ज फारो ट्रक्सीरा इंकोरा सिर कैपला पेन के मेगा हार्ज पेन फारो इसीरा इसीरा तक बर ट्रक कार्बिया जाय मेगा लोंग पेन अप्रांसी के पिनिया सारलाम थे अर्जुन सिन्हा पिनिया सारलाम थे के इबीवेट आ ऑक्सी अबेंक चिंतित लाम थे के मान लांगबी इसीवेट अलोंग के दुआ ऑक अतुम आहुत पेन आहुत के alang tum ang bong si ang be ching ti pet la puson la son si muni da tum ta don rap hem si la pen ke rong si ang bong si ka che pasung ma tang te adai areng ka che en pu alam thi la si sar lam thi pu lo i bi vet a ok si a beng ka ching ti ma tang te a me thang ang bong si adai kache en pu kipui da malam the pinya sarlam the ke lapu anchol lo
1: nampi namdur thengpi thengprang raikom nangji lapen pangchu nangji athema nampi namdur lapen thengpi thengprang helu tomon ki me ki wanaba thengpi thengprang helu theng me lang ki wanaba নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চজি লাহেনল এরং আথেংপি চরলুতে রংকেপ আথেংপি আরং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকমলুতে পেনাপকি থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকমিতপু
0: নাং তুম কার্বিয়া জাই মেকার জুলং বম লাকে মিডিয়াম ওয়েভ লং পেন মিটার ফারো প্লিরা ক্রে সিরা তক বরফ কিলো হার্স পেন ফারো ট্রক সিরা ইনকোয়েরা সির কেব লা পেন কে মেগা হার্স লং আলে ফারো ইসিরা ইসিরা তক বর ট্রক লং পেন কার্বিয়া জাই মেক লং পেন না ধুন ধুকে পিন আপ কার্বিয়া জাই মেক লং কপি পিসি কেরট কাপার জুপন জিমা বাংস পুঠাকলে পিনি পেন চেঠান পন ইক মেক সিনা পিন আপ লাকে যা খংচি ক্লো কেচেংসি নিফাই ইসিয়ারনি থেলাঙারনি কার্বিয়াজাই মেগলং পেন পিনাম নাংলি তুম আপ্রাংসি বাংকে আর্নি বাংসন বীরতা আর্জু ইগলং ইকজি বীরতা পেন আফিজং পিনাম প্লে থচতামে নাংলি তুম পিনিয়া সারলাম থে বলং পেন পিনাম প্লে থচতামে সারলাম থে তা আর্জু ইগলং ইকজি বাংসুরের পেন আফি আসনসন কেনাং সদ হালামজির কিরত কাপারজুপন পেন আফি পিনাপ লাগে বাংকে থেলাঙারনি পচি ই রুই পেন ফং কাপার জুপন ভরেঙা বীরটা লং পেন পিনাপ নাং নিতুম আসন সন ভরেঙা বীরটা সুতামে আর্জু ইগলং ইকজি বাংসরের নাফি থেলাঙারনি পচি পিনাপ কার্ভে জাই মেক লং পেন নাং নিতুম জাই মেক কাপা চুনা বাং কাচং বাই আলুন জির হাই হুই লাবাংস আং ডেং লং পেন পিনাপ নাং নিতুম ফান আসন সন আলুন জির মতাংতে কাপড়ে কাপড়ে আলুন সে পোটুম পেন কিলুন পনালুন যাই মে কাপা চুন বা কচংয় পনালুন জিরং ফান পারজুপন ইকপ কার্বিয়া যাই মেঘ লং পেন পেনাপ কিরট কাপার জুপন

0: বিয়লি 5:15।
1: নাংলি তুম যাই মেকা জুলং বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বি যাই মেঘ লংপেন নাংলি তুম কার্য বম চিহু চি পুরালাম যে রং ডেং লংপেন পিনি লিলি তেরন পি পেন কাছি উৎপন সোয়ারল তুমফান কাপা থেক পারে টাংতলা বাংস কাছি হচ্ছে পুরালাম যে কিজুত আং ডেং আর জুপন থইক না
2: লাসু কুপিও পসি গি দুলো
3: নিলি কচিনি দাম টেঙ্কে নিলি সো কো পেন কাজুলং আর লো সো বাং হে মারলে লো পচালি দুন দে চক পো মোথে দাংলো তে পেনান পি দে পো ইংকে বাং হেম সে দুন জুজি ইংকে লগে হেম হন চি আপর আর লো সো পেন কে থাং আলে ওই দে আপর আর লো সো বান লোকে থেক পেন টাকা পয়সা পে দাম রে নামে আসন সে কার্বি তুমি কামুন্থি
2: আপ্রাং পেন্টা
3: আপ্রাং পেন্টা
2: সহি নথা সব সুকা চিকিরলা ল কুসন থেকলং লো মানালি
3: নি নি লি নং গে থেকলং লো লাস চিকিরলা বাং দো মু চট ল আফাং সন কে আলু সো পিন সো পুকে লা পো আন মানে লাং পন পে ল
2: লা পুকে থাক দাম কে আবে ল
3: কি থাক দাম কে আবে ল আপে পো তুম তা আলু সো সোমার ফান্দা চিং হন ও ল নন কে পিন সো সোমার ফান্দা চিং হন ও ল আচা কং দো আন কে পিন সো তা আলু সো তা লো পে থেক জে ফান গে বোর ইগ ল
2: এথেলাম থেলি তুম চে থান দাম এক্সানাং সোয়ার লো তুমা ফান আজারা খেয়ালং তামে ইতুম কার্বিয়া খেয়ালং সে তামে সোর লো তোমা ফাঞ্জং সি তকলাং পাথেক বা মে পুলো দাং তে কো পিয়ালে লোনি কেথে টুং কে লং জি গেলা বাং সলাম থে নালি থাঞ্জি মা
3: আলাম থে লা পু হেলো যে ইনুট পিনসো সোফান লো পচালি লো পুলোতে ইনুট আং সি থেক চজি বন তা আলো সো সো ইনুট ফানলে লো পে থেক দাং লোতে লাসো আলো সো সো মুথে দাং লোতে ইহিমা হেম লেজি বা পেনান্দো দেয়া কো সিতা আলাং কে থেক আন আপে আপো তুমফান আমুমার তুমফান কটে মুন্তি দন রাবা তুম আন ফান্তা চেথান চিমুম থেক জি চেরাপ থেক জি আরো চেপাং রিদেত মো কাপ্রে গা হুম লে লে দাম সিতা হালা ইহুমা হেম ফান্দা লোপে থেক থেক পো লা এই নোট আলো সো সো পেনা জগ লা ইহুমা হেম তে কে থেক কে রে কাদো কবে কে দো কে থাক কিছু কুনে এ অগ প্রাণ কে মিয়া নথে কাদো কইতা চেলাং থেক পো লা ই নোট লোপে থেক পেনা যোগ ইহুমা হেম তা লুদাপি থেক থেক পো কুতে কা থে আং আলাম আকাম আন তা থান থেক পো আন পেন গিয়ান দা পি থেক পো লাই নুর আলো সু সু পেনা যোগ ইহুমা হেম কে থেক সন থত সি ইসি হাওয়ার তা পা থে আং থেক পো সন থত সি গুতে কার বিয়া খে ফান তা লাই নুর আলো সু পেনা যোগ সি তোয়ার কে মে থেং টম সন সি জাপন থেক পো
2: ইসি মান পো
3: ও ইসি মান পো
2: ওই ওই ইলিতুম লাং দাম সে না নি নন ইলিতুম কার বিয়াং লং আর তখন নো লাপেন আংটান কার্বি তুমকে দিম আন লং সীতা লাপুসন তাহাই জি মেনে আথে ইলি তুম নন কে ইলি তুম আমি তুমকে কেপ্লাং আতুমকে দো পিকপে কিদুগা ফাইসগে অং লাসে কিদুগো সোমারা তুম লোকে পাচারলি দুঞ্জি আফানা কা তোরা দু কে দো তুম সীতা মে লাপুসন সি ইলি তুম লাপুসন আর দি পিদাম ও এ লাপুসন কে থেক দাম লং দো লাসে লাহাই পেনা জব ড্রপ আউট ড্রপ আউট মাতে স্কুল কিদুন কি উলা পোসনা ফাই দো ও নাংলি মিথাংতা স্কুল রান বো মাপসি চিনি জি আসি ড্রপ আউট কি দোপত কো পিয়া পড়ল
3: ড্রপ আউট কে দো কে ইসি লাপু হেলো যে আপে পোতুম লোকে থেক থে পেনা জয় নি যে ও সোমার তুম ফান আপর পেন স্কুল পিদু নেই লোকা চালিতা লাংনাই জি জোলা হে বাংকা চিনে পেনা জয়নি স্কুল তো এডুন দাংলো তে চকল পুপ এংকে বাংতা জো ওকার জাংরি সমার বা থে পন বম তে আনিং ফির ফার লার পো লোকা চালি কা সেলেতা ডোজি বা জিতু রং ইসি বা লোকেল ইসি তোমন দা ডোজি হা জির পি তুম হাং পো সুজুন চমান কান বা হা কোনানে পিসো পাংরি নানে কিজু দাম লাহে হাং পন দেত পো আনপেন আসন মানে আসন আসন কে দেও কার বিয়াং লং কে লা কাঙ্কির না ফুতা ইসি এফেক্ট ও অবশ্যই লাসন পেন আমার সে কাইকে মা স্কুল রেগুলার ডুন বেয়ার ঠেকতে দেয় পো আঠিকে লো মানে নাথু পরীক্ষা নাংলে তাংলো তেঙ্গে পাঁচ দুন ঠেকতে দেয় পো সাত লাং কে টক নাই হলু তেঙ্গে টক দুন ঠেকতে দেয় পো এঙ্কে লাপু নাথুকে উন্ডুন দে দেয় পো ক্লাস বাং উন্ডুন দে দেয় পো আঠিকে এঙ্গে থে বম পো
2: আনাং
3: অং বম পো থেরাক পো এঙ্কে স্কুল দুন কে উবুক পো

0: Sopose kar biang longge la po an mane drop out ong re
1: inte ni labang so drop out mate school ki dun ki open ka chipi jog je phan ko pi lo ke claim nai ke nang sot ke apia po tum la pen school lo ke thana tum sita la pen kapre kapre agency he di asong tum ta ko pi lo ke claim nai ke nang hi pen ka matha
0: ni ka matha se kar biang long ji kunu asong ta me organization ta me la kangkir bang pavi vedet nai
1: Kangkira bang
0: pavi vedet nai aro hini appointment ni ki pudam ji ke la tv bang ape po ba guardian tuman ke pura control nai la lo chale somar tum han ke papelang le der nai ji an par ke third point se la ape po guardian tum ta asomar tum ani wang school dun verma dunde ma hem apor pen nang le ma school apor pen le ma le le ma chelang ver nai ji aro four point ke la teacher tum ta la hai somar tum school nang dun ka ke nang dun ver ma nang dun ver ve ma class ar lo ko an ma ka chali ko an ma ke thek jo la hai mane chelang nai la so ka chelang pen ape pota school hem teacher tum school authority tum long report and am nai la pulo lo te la son le klem pakalo te drop out bang ke kar biang long e kompo
1: ing arpo ni ilitum non lang damlo tangte Indian government penta girl child education labangso akuthak RDP pon ulo lapen labangso hinana thu India attokano rong rupalong sitame arlo so somartuma phan toklang ka pethe ya phan penang adiki pipondo tangte ilitum karbiang long along sitame la sopen lang damlo tangte arlo so somartuma phan toklang ka pethe ya phan apia potum kupi loke klem nai ji
0: apia potum ke klem nai la pohelo je 300 somar phan apia po kabor ie sonthot ne koi sai tuki tiki chot sita school to dunji ako banghem hajira dun chot sita school to dunji lason si ha bihe ka ko penta to dunangji an pen jo a b c la haya me kachi ji afan amen che tok thek ji afan an pen monon phi jo longle khajana la haya lo to che porhi thek ji afan mane kelang thek ji afan মানে অন্তত লাসো সো বা মনন ফি যো মানে কিসুং সেটা যে বাং পাচ্ছ বাই থেকে যে আর ভান্তে আপে পো বাং বোর ইনাং পো আরো আপে পো বাংলা আবে পুসরা গার্জিয়ান তুমটা বোর ইনাং পো লাসো সো কে থেক দিয়া ফান কে আর নিচুডুন চত্তামে বা কোনানে চরাম চরং সিতা আমে কান কে কাম্পুডুন যে ফান যো নিসোমার আমে কিং পুনাই পো বাং কে কামাথা বোর ইনাং পো
1: বোর ই কিরসান্দু না পো
0: বোর ই পিক না পো
1: ইসিয়ালাম নি ইলিতুম কারবিয়া খেলং কে ইলিতুম লাপুসন্দ apia po tum ke toke lang thek the iliterate pulo laso ke thek the tum se ki o pae tum ke tok lang thek the pulo tang ta sab so ka tora do lasi tok lang thek pen mo ku piluma ale ke long ji hala so chini jam de po la pu se ani nge se pasik sak sak ta do la sar pia do la pen ne su pi ma ne so po lo pathek do nang ji লবংসো আলম্বাংকে মাথাদাম শিক্ষক পো আনিয়ানি কুপিনি কে চংদার লপুসং সে আরদি কিপিদাম দে তাতে হাল হাই আসারপি মা লাপেন আপো আপায় তোমা ফান নাংলি হিম পেন কুপি লোকে থানা জিনি পারিতাম জি
0: নিলি কিপু দাম জি কে লপু হেলো যে ইলি তুম না সন রং হাই কে দাম জি ফান গরমেন হিন পেন ইসি কুপিনে লাসন ফিল্ড অফিসার বা
1: ফিল্ড
0: ওয়ার্কার তুম লাসন পাপে দাম শিখে মে বন আরং আরং দাম নাই প্লেন এরিয়া বাংকে পঞ্চায়েত ফুডো
1: ইলি
0: তুমকার বেঙ্গলং কাবে সিতা ইলি তুমকে আরং দো বা ইসি এরিয়া দো লাসন দাম সে সার্ভে দাম নাই যে আহেম তিন মানে আড়শো সোমার কোয়ান মাকে দো লাহে আলোসো সোমার আদন তিন পেন স্কুল মা দুন্দে মা স্কুল লং তা চেক নাই আর রঙা আকাঙ্গুরা পেন তা লাহে রিপোর্ট অ্যান্ড এর সি লাহে সোমার তোমা ফান স্কুল পাপি দুন এর জিয়ে ফান ইসি গভর্নমেন্ট হিন পেন তা আকেরাপ কি পিসি কে মে কাবি আংলং ফান কে আথে বাং আতেং কেং কাম চে জল ডুঞ্জি পুলোতে নন নন নন আবাং কে কে চেং হুট বাং কে যে সো আকেরাপ পি দু নাই আর ইসি মানে আনিং কি রুম এনকারেজমেন্ট
1: বাং দু নাই

0: আৰু কাৰ্বি আংলং আফান যেনেকৈ ৰেডিঅ' আহিন পেণ্টা লাছ' বাং পাপি দোনাই কাৰ্বি আংলং আৰু লাছ' চুমাৰ তুম আন ফান্টা স্কুল পাপি দোন বেগ নাই ইচি কম্পালচৰী এডুকেশ্যন লাছ' বাং পি নাই আকৌ টিভি টেলিভিশ্যন আনাথু পেণ্টা লাছ' বাং কাৰ্বি চেণ্টাৰ ভাঙি পিদে নাই লানতে মণি তুম ল'লে থেকে তামে আমি একদম থেকলং প বা নো পেন কার জুলং পো লাসো বাং জেরসো আখেরা দু জীবন
1: চিহুং পো
0: ও চিহুং পো আন গ্যাস মাঠ মান আলসো সমাটা স্কুল তো জু নাই তাহো পুচে থান পো রং সিতা আডন আডন সাইছে থান পো লাসো সিনি লিয়ে কামাথা
1: তা তিনি লা পুসো না কামং দেঙ্গা লং নাং লিহিন পেন কো পিলো কামাথা ইলি তুমা লং সিতা মে গভর্নমেন্ট এজেন্সি সাতুম দো নোনাসন আইসিডিএস সাতুম দো অঙ্গনওয়াড়ি সেন্টার সাতুম দো লাপেনার পাশে তামে এনজিওস মাতে গভর্নমেন্ট কালিতেরা সং তুম তাদো তাতে লাহাই হিন লাহাই আসং তুম কো পিলো কে ক্লেম নাই কে আদেং কো পিলো
0: ও আমি তুম নিলিকি পোয়াসন হে নিলিকি পোয়াসন আসন সে আরং আরং দাম নাই জি আন পেন এরং রং দাম থাকলো তে আদন তিন আলোসো সমার কোয়ান মাকে দু রঙ্গাং বুড়া পেঞ্চে টংসি লাহে আলোসো সমার ফান আনু তিন আফান মানে স্কুল তৈদুন উন্মা উন এমা তৈদুন দেন তেজ কপিনে আকে রাব আসন সিতা পিনাই লান সি ইলিতু মানে মনন ফি লাহে মানে বাং আতেং ইতু মানে কেঙ্কাম ছে জর দুন থেকজি আন পেন জলাহে অবশ্য নন মালমকে থেকলং ল যে ইলিতু কার্বি আংলং ফান গেল আর্লিং ডেইলি এবং পপুলার ও পট আর্লিং ডেইলি লং লাসো বাং কাছে থান দোনাই আৰু চ' চুমাৰকে কম্পালচৰি এডুকেশ্যন কাৰ্বি আখাই ফান লাচন চি মানে
1: পেকলাং
0: পন বেৰ নাই লাহাই কচন লপু এডভাৰ্টাইজমেণ্ট এনকাৰেজমেণ্ট থ্ৰু নিউজ পেপাৰ অল ইণ্ডিয়া ৰেডিঅ' এণ্ড টেলিভিশ্যন লাচনতে নীলিমা থাকে ইয়াৰ চ' এনকাৰেজমেণ্ট দুজি মাকো আৰু লাতুম লাহাই কমিউনিকেশ্যনৰ লগত আকৌ এন জি অ' আন পেন আই চি ডি এছ আৰু অঙ্গনবাদী লাহাই তুমফানটা সব আং পিনেই গভর্নমেন্ট ফান এডভাইস পিনেই তুমফান ইসি মানে কম্পালসরি কার্বি আংলং ফান হ্যাঁ কম্পালসরি মানে কার্বি আংলং পুলোতে কম্পালসরি তুমফান পাপি ক্লেম দে সব আং পিনেই গভর্নমেন্ট ফান
1: তিনি নন গভর্নমেন্ট পেনসিতা হেদি লাপুসন কাছে পেরাই পন্ত পার্লামেন্ট পেনটা কম্পালসরি এডুকেশন লাকে ফান্ডামেন্টাল রাইটস লইছি হেদি লাসি লাসোহিন পেনটা কাছে পেরাই পন্ত লাপুসলো পুলোতাংতে ওসুমারাতুমকে হু নিংকান ফোপেন হু নিংকান ক্রিপলিয়ার তাংকে স্কুল চালি ভিয়েতনাম পো লাপুসন কাছে পেরাই পন্ত দো লাবাংকে পেজু আপর্ণাং চাপ জিলাং তাহাই সেটা নন বাংকে ইলিতুম লাকাচিং কি চে থান পিউ দাম দে ফ্রাং নাংলি হিন পেন ইলিতুম কার্বি আংলং আত্মকন লাপেন আং তান কে দো রেডিও কার্যকর্তা ইঞ্জিরাতুম আং সিতা আসুম মারাতুম কেনাং সো কে আলু সো সো মারাতুম মাফা লু কাপাথে জি লাপেন কাবর ই লাহাই কি পিদুন জি আফান নাংলি হিন পেন হালাতুম ফান কু পিলো কেনাং সো লাম কে পাচিনি নিং হাং কে
0: মেলি চিনি লা পোহেলো জেলা অল ইন্ডিয়া রেডিও রং সরকার ওই কার্যু দু পদ লাদাখ কাছে পেরে দু নেই যে আলো সো সোমার দন তিন দো আর সিতা লো পাপে ঠেকবেক নেই সো বাংকাই কে মাত অ্যানাউন্সমেন্ট পিবের নেই আকো টেলিভিশন নাথু পেন্টা পিনাইং জি আনপার কে কপিনে শর্ট ড্রামা বা কপিনে লাহাই পিয়ে মাত হে কপিনে লাহাই পিনাই হে কার্বি আলাম কে পেয়ে পুতুমলে লো থেকে আমি আনু গে দো আমি একে থেকলং টেলিভিশন পেন কে লাসন পো ইন কে লাসন তাহ পুচে থান পো আনপার কে আর্লিং ডেইলি পেন্টা আর্লিং ডেইলি কে বাং কাপড় হে থেকে তুমি তো ও পদ লাহাই তুমি থান পো আর সো সোমার দোলোতে হেম বিলং লই তাহ বিলতে জরিমানা তাহ আর তো পিদুন বেগ নাই তাহ সো বাং মানে কার্বি আং লং পাচি থাং নাম পো আদন তিনটা
1: পাচিনি এক নাম
0: পাচিনি এক নাম পো
1: লালো তাংতে
0: ওই
1: এ তুমি চালি তা আফায় বা না
0: আফা বা ওই অং চট পো
1: আই আই আই তাংতে নি পিনি নাংলি সুরি সুরি আকাম চিবি দাম কো পেন আনা কাহে লহু দিফু পেন দা গুয়াহাটি নিলি তোমা স্টুডিও লং নাংলি কে বাং লাপেন ইলিতুম লা আলো সো সো মারাতুম ফান তক লাংকে পাথে মাতে গার্ল চাইল্ড এডুকেশন আপু থাক লিতুম চি হেক পেন লাম থে চি হু চি পুত পন লং পাতা নাংলি ফান জোরো পার পিগল লাপেন আপো কে মে নাং তাং লো পুলো তাং তে ইলিতুম আকাপে গা লাম থে দা চেথান চি মুম পন লং জি লাসি নাংলি ফান কার্ডম নাং পাজি উঠু পেন ইলিতুম চি হু চি পুত লাম থে তা লাপ পান লেং তন লো না কার্ডম

0: পুহিল তুম এ ভংকে এই পেন লাবাংকে কেবাংজি নিংকান থংকে ফ্লিকে আর পরান কে তুম আর বো ফান লাবাংকে তুম মিনটা জব ফল লাবাংকে
1: ওই ওই ওই এ কিঞ্চর পিলোতে ইংকি থে ডাপ চ্যাট পয়জাত না কে হাইল হ
0: থে ডাপ চ্যাট ফু বাংকে কালি হে
1: ওই ওই
0: তেবন সেমে হালা তুম নিংক্রেং আ পরত জিতো তুম লা ইংকিয়ান কেমে আর বো তুম কেলং লি আহুত আসুত বাংকে তুম লাবাং রে তুম পিপন লং পো
1: ওই ওই এ দাংতে কে হাই পি নং ইংকি কে পাং রেং কে কুপি পি আন সে কি পিলো দাংতে
2: নন দাম দাং আন কে নি কি ইংকি আন কে মে পু পু হে
1: ওই ওই
2: ইংকান কি মেদা কি ইংকান কি এর ডো ইংকান কি লক ডো
1: কালা
2: লাপেন দর দে ফফে কে রু ফার কং আর বোদা পিপ ও
1: লা
2: সি পাং রেং ইব
1: ওই ওই ওই তাং তে লা ইংকি কা পাং রেং লা চি কে কি ক্রং পেন হা কি হেক আন থি হেক পেন লা পুথান জি মানতে
2: লা পুলো লা ইংকি আ চিলি গাং ওয়াই কে আ হোম কাং তাং পেন লা আ পি আ লোক ভাকে আ হোম লা পুখলাই ডিং বাং কে আ লো ল লা পেন আ পির জাং হাম মুচর বাং কে লা আ পি লো লা সি লা সন সি গাং ওয়াই লা সি হো মু প্লি ল তে এ হোম হোম নি হোম থম হোম প্লি ল তে চে কে সি বু সি কি পু হে
1: ও
2: সো চে কে সি পেন লা সন হিসাব সি চে কেং কো চে কে প্লি কে চে কে ফো কে লা সন ক্রং পো আ ক্রন পেন বেক পো আ কে আ প্লি প্লি বাং পো আ প্লি প্লি বাং এ বেলেং পেনিং ক্রুং লং পা বন পো আ দা সি পা পাতি পো
1: কলাং দি
2: হান কে লা প্লি প্লি বাং ল তে লা এ নি থম বানি প্লি এসন লাপু আ পিলং পা দদন রাপ আন পার কে আপলি প্লি আর লো তো আন কে হেক এপ আর রেং পুইং টিপসি বার এর নাং পো আল তে আপি তুং গ পাতি থু ফ্রি পো
1: ওই ওই ওই
2: সন লহন আতি প্রো পো আন কে
1: ওই আন কে লাপ প্রো
2: পো লোপেন বর পো পিনে রুই বা ফারমান ল আপি লতে আকো আসো বাং পো গে দা পেলা না ফিট
1: ওই
2: আসো কে বাং হোত বাং কে লা আতি লং আতি সাং জিয়ার সি বিনাই সি কা গোস ক্রেং ডাং আলো
1: ওই ওই
2: লা আতি ক্রেং ডাং পেন বিনাং পো আন কে লা আং জক না আন কি আন হে
1: ওই ওই
2: পিসিপি দুন বম পো
1: ওই
2: কি আকুয়াতি আসুবাং বম পতে আকুয়াদিম গা প্রেক আ বিলেং লং বিদুন বম পো আকুয়াং কে আন কি মি বাং চা বম পো আতি লো
1: ওই
2: মো আ পিসি বাং কে লা বাং সোতি বাং বেদেল লো পতে লা বাং সোতি বার ফিট মেল লো
1: ওই ওই
2: গে লার বোলং সে বন এট পো বুলে জা আসু গলা না চেং কে
1: ওই আন কে কি থে আন কে
2: আন কে লা পুসি থে পন বম পো আনকে কেনে হানজাং আসাং পু এসই হদ পো
1: ওই
2: লা পে আফিয়ে তুর ইক চখাই দ পু পো তুর ইক চখাই দ পে আকো ক্রেমি পিকে দম পু পো চেকার লু পো ক্রেমি পি দম পেন
1: ক্রেমি পিকে দম এগো সন লাকে
2: লা তুম হেদি ইনকি আন আরন কে লা সন লহ এ আন চু মাচু পো ইসি থে রয় ফার ডজি মুনস থেক থেক সুহত বাংকে লা তুম এ কাছিকার লুজি ফান হে বন হে সি আন চু চে দেজি
1: এ
2: লা সুহত বাংকে তুম একদম বিদন পে মে নাংজি আথেমা আন বক দুন হুব হুব তা হে নো আন বক হুব হুব লো বথালা আন চু চে বেন চে পেট পো লা তুম কি থি কিথি জি ফান আগে নে দো কক দিতি আবার সাই দো কক দিতি লাসে পাং আর জি এর পেন আপেং পা বিসো পেন সে আর নাং লং বিসি ইতুম লা আআন কি পিসে তা আপেং পা বিসো সি সো কে পি দু নাই আপেন আন পি ও এ দে নাই কে লাসে দাক পেন চে কার লু পো আর রেং চে থার প্লাং জি
1: ওই ওই
2: লা প্রাং আর রেং বান গে আবে লো কা চে কার লু হে দি আন সি আর রেং দু পিক জি লা সো কে লা পু গো অত হে পু ইলি কে কে হেক লা পু কাং চাপ তা হে
1: কলাং মা
2: বুম পেট দিতি সি চে রে ও নাই জি আপুপেন অট এডেসি কাং চাপ হতাপু এ আমি পনালে হে কেন জুদা নাট পেনসি হেক্সি পাবনাই
1: ও
2: লালতে থাঙা কি সুম বেলু হংকি ভা লাখরে মি পিদম দেলতে লাতুম হি থি রুইবাক চোখাই দোপন কে কি চুমা কি চু কি চুমা কি চুপ লাতুম কে ওয়ান মাইলি কে পিসাও পসাজি আন চোর কিতা ইনকে আন কে চোতা হে দি আর কি দো সাজি লাতুম কে চার জুদুন হে
1: ও
2: পিতাংলো ইক তাংলো পিতাংলো ইক তাংলো লাপেনা ফিলতে লাতুম কে আনকে নাং এ জং জাং নাং চে প্লাং পো আনকে আজালার দাম পো আনি সি আজালার দাম নি নি আজালার দাম নি থম আন দাম লতে কে দাম পিলো
1: ওই ওই
2: নাং নে বম দা দলো আনকে আর নাং দিং ও পুলতে লা পুপেন কে নে বাকো আকো হাপু কি জুদাম আর নাং কি জুদাম কে নে কি জুতে আকো লা পুপে মুপেন আসো নাং চার হেতু থর লে পো আঙ্কি কে দাম
1: ওই ওই ওই
2: কে নেব নিং রং পিক পেন ইংকি কে থেলো পতে জন জন তা অতকং অতকং পহে দি একদম ইন্টারেস্ট পিক হো
1: এ লাহে
2: রং ভার্জিন এ কে পানিং
1: দু ওই ওই
2: আঙ্কি কে খুত তুম লং বিপ
1: ওই
2: পা বন পন কে দাক সুই চে পা রান পো চে পা হম পো
1: ওই ওই জি পা হম দেত লতে আঙ্কি আকো আচি লি বিথু মেলো দি
2: আ খুত তুম বাং কে এনা জে বাং নি সাত ও থান চম লাই
1: ওই চ থান তুম
2: রেডিও কার জুয়ারা তুম পা মানে এ ইসিয়া বাপ দো প্লিক ইক পু
1: ওই
2: আমি জাং হম হম দু লাতা মি ও মানে কি লুম জয় পিক লা ব্যাংকে আর আলা আং কি আর রাম হে
1: ওই ওই
2: পিলমা পুজি চেরাব রে
1: ওই ওই
2: সিতা ডাক চি বনবে লা পে সি থিং পি এন্ড থুনা লা ব্যাংকে প্লিক ইক পুল ই সি থিং পি আর হিয়ার রং
1: ওই ওই
2: আর হিয়ার রং তা মি জাং হম হম আর বো
1: ওই লা
2: তে সি থিং পি লা সো খুতুম এন মি
1: লা
2: পে সি এন জি পুরতে সার পি ফুল রং পু হে

0: বহুত বাপ পিপলি হতকে একে ফেরে এক বাজক নাই গে বিলিত পেন হে মা বিলিত হে তা
1: এ
0: টিক টিক টিক পহে দি
1: ওই ওই ওই
0: পুচো দেড় দিয়ে সেটা আপক বেথে লা ইংলে এক পক কর প একদম বাপাতি থেক থে এত ইতি
1: এ
0: লা বিলিত পেন পাচ্চেরে না পাহিলো নাই জি
1: ওই ওই
0: লা পেন পাংরেং বম পাংরেং বম আ ফিকে এ কপিল হে মালং কে আধেক দম কে চংহু প্রসন্নক দু মাতি লা তুমটা চোথে এক পিগলো লা পে এসি চেরে থুনাই কে আফিয়ানা বাংকে বিতু কিলি পহে দি
1: ওই ওই
0: বিতু কে আপ পপু হে
1: ওই ওই
0: ইগবাং ইগবাং হে সো বিতু পেন চিংরাই নাই
1: ও চিত্তি মা বাঙে থাং থে মাং খাই পিলা
0: চিতিম বাং থাং থে সিগো সন বান সিপাং চিংরাই নাই মা পুলোতে এ লা ফি এম মে হে
1: ওই ওই
0: কো পেন দে ফি ফুতুম নাং থান কে ফি এম মে হরসি লা হাই আ বিতু হান পাকাত নাই
1: ওই ওই ওই
0: পেন কে আসাব ও হেম সিতা মে লা পু বিতু পাবাং বিচি দা ফান কিরে কি লং পেন নে সিতা নি পেন নে গে ক্লেম বাং কে লা নঞ্জং গে ক্লেম বাং কে লা বুজার লং আ মুসুরি হে দি
1: ওই
0: নে
1: ওই
0: থে
1: ওই
0: লা প্লাস্টিক আ নে সি হিং দে
1: ও
0: সি নন পাং রে বাং কে থাং কে লুকসন বি
1: ওই ওই পেতে লা তুম আপ লতে থিলত
0: ও
1: পদি
0: ইকবাং ইকবাং পং কে আর লুলা সো কি থি লং লাং লতে ইং থান সি নাং এ তে তে
1: ও ওই ওই ওই
0: লালো
1: ই দাং তে কি হাই কে কে পাদু সে কার জুনাং লি ফান নন মা মাত গে নাং লি ইং কি কাপাং রেং তুম ফান কি কি মনিটর দুন কি লাং দুন চার আলং আলং সার্বি মার তুম সে কি অং দুন কি কাপাং রেং লা তুম লং থেক দুন লং লো পট সি আলে কি দুজি ফান লা পু চি লা দুন চেত তে মে লাং পু নাং লি কি থেক লং কো বি পিয়া সন দু ইক লাং
2: আ কে থেক দুন লং পেন কে ইতম সাবসো কে চালানিং দো হে
1: ওই
2: নে প্রেম জি বাঙ্গে লালো কে চিং সি লা বাঙ্গে তুম আ আ না বাঙ্গে তুম লা বাঙ্গে ঠিক পি বেটাং জি
1: ওই ওই
2: ইংকি পাং রং জি বংনা কে চিং সি লা বাঙ্গে তুম আ আন বাং তুম লা কোনা সি কা পাং রং মা হেম প্লং দে লা বাঙ্গে হেম দুং হে তুম না নে তুমা বীর দু জি হাদা কে সি বাক আ দে মি তুম বিঘাই সি বা বিঘাই নিয়া লং লি তুম লা বাং টিকি দেত মা হাদা পেন সি তুম লা বাঙ্গে আন ওয়ান বেট নাই জি
1: ও
2: নন ইলি তুম বাঙ্গে লা পুকলি দে সব সোলা হেম বিরিয়ার লো রং কে পিং কয় আংকি আনার ও পেন সি তুম লা বাঙ্গে ক্লেম মম প্রতি তেমন সমে হ্যালা কপাং রেং হুদ আলাং তুমি সি আই হিসাব আংকুম চে এন এ যে নিতুম লাপান কে চুপাং রেং পেন তুম লাপান আইংকেনা রো নাং জি পুরাং তুমি চিনি নে আলাম মাংকে লাসি নন্দা নে পাচিনি পন পো যে এ জোন প্লি প্লি এট আ টি পাং রেং পন জি ফান নিতুম জুম নাইস তেমি লিন ক্যাপ আইংকেনা রো তুম নাং জি লাসি হালা কপাং রেং হুসামে নাং নিতুম বাংলা কে আ চিচিনি পনাং পো যে লা জন কো আনা প্লি প্লি টি সেল নো কপাং রেং মা লাসো টেং প্লং দে আলাং তুমবাং লা আন্দ তুম চি সিক পন থেক নাং পো
1: হে
2: জং সি তুম আন জং সি পি থেক থে পং দে লা বাঙে আং কি তা মিমি দেত পো ইতুম কো পান মা লে কি লং নি তুম দা তুম লা কে লং লে দে লা সি জাস মেট নি পুরাই বাঙ্কে ইতুম লা ইসি সিস্টেমেটিক লং নন বাঙ্কে বাং নাং পো কা দো কা বিস্ত মি ইকিয়ান কা পাং রিং তুম বাং সা থেমা নন দে তুম বাঙ্কে পমন দে তুম থান পন জে তুম হা ফিসার ফুসার নি আটেং সি নন দা তুম নাং ক্লেম বাং বাং লং নন তা নন দা হাসোইন সিস্টেমেটিক এ টেং নন দা বাং বেলা ইন তুম বাং সি নন বাং হা লা সো ট্রেডিশনাল মতে হা ফিসার ফুসার আর নিয়ে টেং পেন নাং ক্লেম টেং পেন নন বাংকে জেলারসি আকো পুথত সিস্টেমেটিক লং নাং পন নন বাংকে লাসনা টেং লেবাং প্লং তেনেলি নন দা লা বাংকে নিং থেক লং পেন পুথিব উন ইতুম হেম তুনিসি কাচি পাং রেং আফান কে ইংকি কাচু পাং রেং সন থট আওয়ার সাই কে মে কে ইতুম থেক লং লেলো মা পুসনেলি পুদাম জি
1: ওই ওই ওই
0: হংলো সারে থান লাম কে ইতুম দা চিনিদুন পে মেলো
1: ওই ওই তাংতে পোকে হাই পিন ওবে কি মিয়া তোমা ফান হে ইনকি গা পাং রেঙা পথাক না লিগো পিথানিং তো
0: না পুহেন ল নে লিগি থান পাচি নি তুম দাম নিং গে হাং গেল হেন ল ইলি তুম লা বাং সো সাইতা ক্লেম পে মিতে ই তুম ফান আলি দু ও লা পেন গে বাং ফুতিন লে তুম এ গরমেন আবার সাইকেলং এট লা পুকালি সিতা মে হেম তুন লং কে লি চলা না দুন পে মে থেক নাং জি
1: কলা
0: সুমার দু হেম পুরিয়ার পে দু আপসি লা বাং সো সাইতা ক্লেম পে মে পাং নুর তে আলে থেতা বুঝি নিলি পারুং তু তু তো কবে রেডিও নাকার জোয়ারা তুমফার নন ওবে কি মিয়ে তুমফার পুদাম বন্ধে নি তুমি ওবে বারিম ল সে ওবে কি মি তুম বানি লি থেক লং আনা নিং গে হ্যাং বাং আবি মানে কাপড়ে কা সাইজ ক্লেম হে সেটা মে মে সেন ল কাপড়ে কা সাইজ ক্লেম তা সেটা মে মানে বাং জং সে কাপড়ে কা সাই লং তা আবার সাই কি মি লং দে দেট পুলোতে লবাং সো ইনকি কি পাং রে আবার সাই লবাং তা ক্লেম তে হেম তুনি সি কে রেং ই পাং রেং উ সলাম সিনিলি ধাক রিডো অঙ্কার জুদু নকর তে পে এং জিরা মুমার ডম ফান্তা নিলি হিন পেনা পাচিনি তুং গেল হেন ল
1: ওই ওই তাংতে ইংকি কা পাং রেং আলাম ইলি পেনা গান চে থানদাম লোক আছে থানাই তা দোপিক লাং সেটা মে ইয়া পরালাম দো পসি পিনি কে লে তুমলা দাক আনলে রিপ চেক লো না তাংতে লা দাক আনাং লি তুম কিবাং আপতা মিনা লি তুম ফান্তা মে কিরো নাং পিলো আকাশবাণী দিপু হিন পেনা লি তুম ফান কিরো নাং পাজির দুন ইক লো
2: কার্ডো

পাংথে রাজশাই আমেনা চিচিনি পনপ স্কোলা হেমালং থানবাং আতুম কাদুকা ভেও সোমারা তুমা ফান কাছে পাংথে রাশাই কিক্লেম ক্লে ডেট পুলোতে কুসংসে ওয়ারমনা ফান কাহে নো লাপেন আক আপ্রানা ফান কাহে নো লাই হই আলাম সেতামে কাইকেতা থান পাচিনি বের নাংজি আনলোতে উসুমারা তুম কাইকেতা আমিথাঙা ফান কাছে পাংথে মাতে ওয়ারমনা ফান কাপাংথে পেন চেংল আসন আসন আকে মে আসন তা নাংথেক বম্প লাপেন কে নন মুনিত আফাই নাকি বাদ বমালং কুসংসে এনভাইরমেন্ট মাতে ওয়ারমন পেন কি দু রাপেয়া থেকজিমা লাই হইতা চিনিব লাপেন থেকব সনসে স্কোলা হেমালং কাছেপাংথের জর্জিয়া ফানপুরা সুরিহিনীরা ইসিয়া নিংকান মিনিস্ট্রি অফ এনভাইরমেন্ট এন্ড ফরেস্ট আতুমপেন চিপাতিরপি পনসে আন্ডার ন্যাশনাল গ্রিন কর্পস আতুমপেন স্কুল ইকো ক্লাবু দা নাংবিল লাসো কিবি দা মাথে লাকে লো কচারলে আসমারা তুমা ফান কোসনসে ওয়ারমনা পুথা কাচেরক টকপেন কাচেরাই কম জি লাপেন মিথাং কাচে পাংথের জিরাসাই কাচি চিনি জিয়া ফান লাবাংসো ইকো ক্লাব কি বিয়ালংকে কিচেং পন লাকে প্রাইমারি স্কুল আতুম পেনসে পাংচেং লো আথিকে জংসে ইলিতুম কিদুবম আপিয়ারথিয়ালং কি মিসেন আওয়ারমন কিওয়ান জিয়া ফান পুলোতে কাচে পাংথের কিনাংসন লো লাপেন লাহে হইকে উসুমারা তুম আংকর মাতে বিহেক আকো পেন কাপাচিনিকে কেনাং সতল লাপেনকে স্কুল হেমালং মিথাং কিচেন গার্ডেন মাতে দুবাই পিপে পেন পেন কি ই আহান হে হুই পেন মিড ডে মিল কিচুয়া ফান কিতুন ই লাপেন আনপারটা ওয়ার্মি কম্পোস্টিং সাইট কাসেলাম কি থান ফানসি স্কুল হেমালং ইকো ক্লাব আসাই বিপনল তাংতে ইলিতুম কাদোকা ভে সেতামে মিথাং আদের আলং রি আজুতাং জুবাদ লাপেন ওয়ারমন কি মেসেন জি আফান ইলিতুম আসমার আতুম আফান আন্তা আর্তা কিজুম হেক আহুপেনলে কচিপাংথে রাসাই আবি কাপাদো জি আফান কাইকেতা চিথাম চিমুম পনলনা লাপেন কে স্কোলা হেম পেন চেংল হেম আলং লাপেন আংতান কে দা মাহুদ সিতামে ওয়ারমন কি মেসেন জি আফান কাইকেতা কচিপাংথে রুজির পেনলে দু থাকলনা আনলোতে মো ইফ্রাং কেবাং জিয়া হুদ সিতামি আনসোসে কিমেসেন নাং কাচেলার নাংডোপ লাপো আনসে নিলি পিনি স্কোলা হেমালং কাচিপাং থির আসায়া পুথা কিথানকে কাংতন ইগলো কারডম।

0: Tante, non se bisara lam lo ne le tum ke ni ge ne li ke tarupi ma taru hem sim hang thek lo
1: kala
0: la se hot pen pu puti ti ne li ta mane ne li hemo somar pi ni nang ke do don tum ba kam klem tum ba dor ma pen ki bia tum phan pu se ta me jong se nang lang pi pa me de me det a hem pu phan non ne se non ke se pateri pi lo te ma la ne li ke do hem long ke se ta me jong se ne li bang ve pi ke nang lang pi pa me det lo pu lo te kai ta ne li ke ning je vera lam lo nang phu le ave pu lo te ni man me ni doctor hem pu ta nang tumang do do long le den ji
1: kala
0: nang phu do ko ga join ne si ni ta do lo ni ta per the ne mhang nang thek lo non ni mhang na thek join ni si non nang tumang ta ni nang rap long lo la se nang phu phan ke ni pa na par ta nang phu phan se man pi ne ji
1: kala
0: la pen son tholo sa ni pai ta lo nang phi ta lo la son tholo nang phi le nang phu ave pu sa ne tung per the la dak nang ha chi chi la se la angkur ba tiri pi phang nang tum te ne no pu se ka ta ne ngi ba aung lo la de lang dam lo pulo tang teli tum non social media akai thek dam long ji ani wang ta reels punoi konane video punoi konane youtube punoi thek long ji ka pre ka dim lo pulo tang te sar pier tum phan bisna sador pen ke nepon het po rung pon het pa mandira theng no a jo pipi bidam ko ang hodi pon het po bidam ko la sonda dui la pela son thotsi property ma hompoti la so ga chi thi ta me la son lo amun pi pen a sopo pen a jat pen ke theng ke chok ke phlung la sanda thek don long long la pen le pang ba dam lo pulo te le tum ma kar bi a society no kar bi pu se specific ni li mention that point long a so tum bang ke la tum pen pang ma lo te a sap kom ke kom cher lang pi ni pi a the si lang dam lo pulo te bele ga dim ke ole chom tu pi sa tang lo pulo tang te thonam kok pulo tum ke la sta me li tum a dim bang long so iria bang ke la so ole chom bang kom hek lang মাথা দাম লো পোলোতে কে সার তোমা দু কে দো বা লাসন টাং তোমাং বং কাচিং কি যে থান এসি কমিউনিকেশন গ্যাপ দুঃখ গতি লা ফিয়া জেনারেশন তুম এন কে লা সে কাচিং কি যে থান কাছে তনং বং জেনারেশন সিভেট পোলোতে আছে থে দা দিংছে তিলা তুম লা সে লাং দাম লো পোলো টাং তে আক্লাপ তা দোপো কে দো দিম তা দোপো আজাত তা দোপো লা তুম ইলি তা নি নিল মাথা থা এসি ওলেজ হোম মেসে না সন কিম পিং তুং পু মাথা তা পুথত মাথা তো পো ওলেজ হোম লে জং সিকিম লো পোলো টাং তে লা আ সার পিসা বুরা পান কাচেলা না সিলে তুম গে নাং হুপুলে দা হলা হ ডাক পাদো দাম নাং লাগিলে তাংকা কো আনমা পিপো লাতো লা ডাক পাদো দাম নাং পুপো আন কে বুই হুপং কে আর রেসপন্সিবিলিটি চেন এলো লা সি সি পেন কে কে মেতা দো কে নো তা দো ওলে ছম কে দো কে সি আলাম বাং কে লা সন লো মানে আহক লো নন কে ফাস্ট বল আচার কাম তা প্রাপিক চার কাম তা কে তং কে খান কে কাট কাম প্রং সে লা সো পসি ইসি আ ফ্রাস্ট্রেশন লো পসিপি দেখ থে লো আচার লো নিং কি শিক্ষাক লো মেথাং কাম কে অং পল আসো পসি লা মাসি তিনে দাতি সার্ভিস আবুরালে আবেতে নে তালা বাংস আপির থে বাংবে আপেন নন কোসন মানে কি ট্রিট লা তো ফান ও সোমার থেং নো জংসি নিউক্লিয়ার ফ্যামিলি পুতা পিনানসো কে দুই আসমা কে দুই আন লা সোলং গ জংসি লা দাম দে ফ্রাং দো রা পেরে হু জংসি টক্সিক বাই হে নো ডাক নেগেটিভ এনভায়রনমেন্ট আনি ওয়াং তাও সোমার থেং নো কাছে ভং আছেন চেক আফু আফি তোম ফা মান পিপে হন মান পিপে পুলোতে ও সোমার তুম কে লাগে আপায় পো পি পো ফান কে লাগে রোল মডেল আসন সি চি মাথা লা তুম কে
1: কলাম কলা
0: লা পেনা কো আক লা কেং কোনাত মা কে দাম কেং কাম লা সি দুন বোলা তুম কে বিহে কো কে মেহে নো চি নে লা সি লা কেনে আব্রেন কাংডুক কে মাথা কাংডুক হুজং সে লাহাই নাং থেক দো লং পুলোতে ও মনে পাই নে পোহান তানে তালা সনলো পোয়ালাম বাং সি চালি রং পোলা আন কে মোয়ানি সিকে লাতুম তানাং সারজি ইলি তানাং সারজি এঙ্গে সোমার দিন হু কে ইলি ফান তালা সনলো কে নাং লাং লেল আমা নাং পিপেল থাং থেল সি আহ পেট পেন লাংলো পোলো তাং তে নিলি তুম তা বাং ছক ডো কে লাং লে গালি সব তা লাং হে কালা পেন লাং নিলি ই তুম পেন লে দাং লক নিলি মুহ তুমা যা তুম তা লাং আপর হলো পোলো তাং থা যার হর মুতা কিছু কি উন এ জাত তা লাং কে লাং থসে নিলি মাথা তেং কে ননিলি তুমি কার বিয়া তুমকে আমুন পি তুম পেন আকে লখাই আং বং আছে থরাক নাই দো পুলা সো আ কে নে দো ক প্রাং পেন লা সো আ কালচার ল লা সো ট্রেডিশন ল আচার ল দো কক ল মাসে চাখি আসন গে দো সে থরাক নাং পোতে মা সেম পত্তা মে নিলি তেং কে আকে সারা তুম ফান কে সিবে লু ইপু ফান ইপাই ফান কোসন মা চিং হন সন থসে লা তুমান তা ইং হনং পু লা সি কাচিং কিলে নাং লি নিলি নাই লা পেন কাতো গ বে আসো মার তুম সন আন কে নাং নাং নি নে লা পেন নে তম হো চে পেট সাব সে পুথো আই ফিস সে তা মে নাং ফুজু আন চুলং ল মা নাং ফিজু আন পিলো মা সা পিলো মা সো দ্যাট দোয়াই পিলো মা মাতে কো সন ল বা দুং আন দাম বেঞ্জি কো সন সন ল হ পিনি কে পিপি মা হ পুস্তা মে মানে লোনলিনেস টিপিক মুলাই সে পর্ণাং লি নলি তা ফুজি হ্যাঁ লোনলিনেস তাই সে বেমার মাজক টাইম কি বাং বেজে থান বাং বে এ আনিং কারং হু টাইম আনিং আরং

0: dunam bang ve ka che hok huta che hok dunam bang ve aning tu huta aning du dunam bang ve sharing away pulo tang te la ke isika life span ta ti hek la pena la son thot mane painful a stage ke monira to ma lifelong ka veloni experience tang ka matha teng ke di la si lam thei si vet tame jata me jalo ma pisen ma ko son ma office pe nang le rok tame ba busy ra jong he ta nang phu ko son pini ke pusta me jat pusta me jo noni li ta busy pik pik se tame hem unan ke phone pini ne la la esa thik tik kang long le lang an thik tik kang long le lang pus ta me nili experience pe se ang se than lo ha
1: kalang kalang
0: nili phone kuri ji hem ke do somar tum phan apolo pulo te pinon ajat non nang phu ha pu na thuing ni re lo klo phit ma pi ma lang on tu ek ajat tu pu kai ke mata nili la রিমাইন্ডার আসন তামে মোবাইল পেন তামে অ্যালার্ম পুস্তামে কাছে টক পেন পুস্তামে পিমেমি দোলাং আই দোয়াই পি নে তামে আপর পেন পিনা কক তিল আছে ইসিয়া রুটিন শেডুল আসন পেনে ডায়েরি সন তামে মেনটেন দি নিলে হেদি আছে মুচিতে নে দেন না পোপো গালাং লং বিটি কাং হুপ লো পুলো তে বাং বি ফি পুলো তে কালিলি কালাং লাং নাং ছোলে পো চেপ্রাং দা চেপ্রাং লো পোকাংসে কিছু নাই দোয়াই সে চু মলম কে লাসন নিলি বাং দেয় মান পোকাংসে কিছু নাই দোয়াই বাং সে হান চো এট কেনে আদো আন চো দেয় কিছু নাই বাং সে পোকাংসে কিছু ই পু পো আমার সে নিলি লাপুকে চেপ্রাং প্লে লু লাপার লেনের পো মাসে নিলি বাং ওয়েস্ট তামে লা সপর আন পিনয় লা লা সোয়া পর আন পিনয় পু লাসন হ্যাঁ লা টেবলেট মো খাতা ইসি সি সি আনি ফাং তালা ইক ইটিক আকোর্স ইক ইটিকে লা পিহাই হেডালো মেথাং রুম লং সে বক্সা লং সে বন্টে গাং হ্যাঁ সে আদাব লো পুলো তে লা লা লা পো লাসন সে থানে গাং ং সে কিং কাম কেছি জর টানাঙ্গে থান বেগ সে বুহি ফাঁকি নাচুম সিনাই চিনি ফ্রাং না থান বেগ নগা সমার তো মাফি কে থেকু নাকবো সে তামে তো পিরথে আগিয়া না বাঙ্গে সোমার তুম সে কেনে পো হ্যাঁ হাফি অং নাং থেক অং নাং থেক অং পোস তামে কেসার গে কেসার আই আথে লাতুম বাং পিরথে সে না আলা তুম সে নাং দং আফ্রাং বুহি ফাঁকি আং সিনি বা ফ্রাং সে উইজডম বহর মুকে লাতুম নাং থেক মু এলি ফান কে এলি কিতা জয় নে লাসি আন্তা ঝা সোমার তো মাত পুপুলা হ্যাঁ তুমলে থাঙা থেক থেলো আকো আ জামানা পোপো হাকু কো জামানা কে বু আজু তেঙ্গা আং নেলো তো আলাম কে পুজি ওপিনিয়ন এনে লাপেন আর ভিউস মোখা হ্যাঁ লো পিঠে নাং চেলার বমলো সোমার নাং পা ফ্রাং বমলো নাং থেক বমলো লাসি কা চিপ পেক পো বসু কা চিপ পেক পুলো তে রেসপেক্ট পুলো ইন ইন কা চে রেসপেক্ট সে রয় পুলো লাসি আকে সার তুম তা নন পুতা নি মেং দেন গে নাং গে উসু কং এর হো নি সু হু বু বাঙালি দেন সি বাং তা নাং পা ফ্রাং দুন পি নাং থেক দুন পিং লো পো লা পেন কে মে ফান লো পু পেন কা অ্যাডজাস্ট টু লা পেন একুমুলেটিং নেচার অফ ইংলিশ বাং কে আজানু সেতা মে ইসি চে অ্যাডজাস্ট টু হ্যাঁ পোসন মা নন মলম কে 50% 50% বাং হিন হিন তা কাছে পেকসে রয় লা পেন না তোমার কাছে পেকসে রয় কেন সব কে আমান কাছে পি পেসে রয় পসে হেম কায় তা সে তো রাপ চমলো পুলো তাংতে আর কি দো পন কে চে পেক পে পল আমুল পি মাত পেন কে দাং লক আসু আসু আনতাল কে আর কি দো পোহ লা সো পসে সে তো রাপ থেকে রে লা সে নন কে নিউক্লিয়ার ফ্যামিলি বা পেনান্সু বা সোমার লা আনসি চুবুচি চচল কে সার তুম পেন কে কে দো জিয়া নি হাং হেলু আনতে লা কে সার তুম হেন তে মালো কে ল্যাং পনতে সলাম দাদো লাং লা পেন আকো মে ল্যাং আলাম দাদো সেদো টিক কে নিলি মাথা কে কেচে লাংপন কে হিনো নে মা পেন পুলো মালা ওল এজ হোম আলং কি বিদাম ভেরেট কে পাদো দাম ভেরেট পেন তে কপি মা ফেসিলিটি লি কি উন আন কে সার বটর লা সোনা ই লা বেন ই নাং পুস্তা নাং ফু বেন নাং ফি কে বাজিনার কে বাজি ট্রক্সিনার কে বুতে পিনাং পো পুলতে তানং তে ফুলে ফুকো লা আন কি তুন তা ফুলে কা প্রেক সেতা মু মিথাং লে দের জি

লাপানা পর্ণাং লিতুম হিন্দি লামার জানালুন কে রটকাপার জুয়া চায় মেকাং ডেঙালং আসন আসন হিন্দি লামার জানালুন আর জুইগলং তাংলো লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকরা মিনিট প্লিকেব্রা ফ প্লেং টাংল লাসিনাং লিতুম গুয়াহাটি বেন কাপাচেটাক আসামিস আলাম পেন সন্ধিয়ার আঞ্চলিক বাতরি আর জুলং ইকবো

লাকি আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফএম বেনালংপেন মেগাহার্টস ফারুই সিরাতক বরা সেরকেপ লাপেন আকাশবাণী দিফু স্টেশন লঙ্কের অটকাপার জুকে তো আনা যায় মেক্সিটা মিনাংলিতুম নিউজ অন এয়ার অ্যাপস লংপেন আর জিলং ইকজি আদুন্থু ডেটলং রিচিং হনা লুনকে রটকাপার জুয়ে জাইমেকাং ডেঙালং আপ্রাংসি জয়রাম ফাংচু লাপেন আরিয়া সাংহুয়া তুমপেন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে ওয়াংনন নীলিপ আমরি লুম্বাজং।

আদুন্থু নমিতা ভট্টাচার্য লাপেন বিপিন বড়ুয়া পেন কিলুন আলুন আর্জুইক সেনাং আলুন আলাম থে দুদিনের কারণে।

আদুন্থু আর্চনা মাহাদন্তা লাপেন বিপিন বড়ুয়া পেন কিলুনালুন আর্জুইক সেনাং আলুনাথ লামথে সিনাকি সিনাকি

0: অপারেশন ব্যাংক রিজক পড়লো অগরে পি ভারী পুদাকে যাই দা থাকলাম তা না তা ওলাই উন ইদে দিয়ে হে আসন ফান তামি হোমিওপ্যাথিক মেডিসিন পেন পাং জি রূপ আফান আজা কম তো পেন লাগে অপারেশন টা করি নাং নেল পয়সা দাম ও ইডেট পেন হেদি আসন সি কিছু কে মে পিনাং আনছে থেক পনল
1: মি ইক পিগল ডক্টর নাং লিগে থানালাম থি লা হোমিওপ্যাথিক আ দোয়াই পেন পিনে কা চিপুরাসন বা সাইড এফেক্ট মতে ই ওক এ প্রাণা ফান কাহি নোডাক জিয়াসন দু ইকমা
0: হোমিওপ্যাথিক আলাম বাংকে নিতম প্র্যাকটিস অ্যাটেক মেন পুলো তাংতে সাইড ইফেক্ট বাংকে আভি এক্সাম্পল কাপ্রে কাপ্রে মেডিসিন তো বাংকে হেদি যেন বা পেন কিলার কিছু আবি কে পাখম ভান হেদি আর্নি বাংলা পেশেন্ট বাং হালা মেডিসিন চোভেয়ার চোভেয়ার মো পি কে কপিল লসন হার্ট আ প্রবলেম তাহ কিডনি আ প্রবলেম তাহ লসন সি কাপ্রে কাপ্রে আ কিছু ফর্ম তো দেখতি সেটা মে হোমিওপ্যাথিক আলাম বাংকে নিলি কা প্র্যাকটিস অ্যাটেক পুলো তাংতে লা বাংকে সাইড ইফেক্ট আভি লা পেন তুম কা দুক উই চো সেটা মে মো আফি প্রাংকে বাং ই ফান আকা নহক আভি মতে এ ওকে প্রাণ ফান কিছু আবে সে নিলি প্র্যাকটিস অ্যাটেক বা নিলি মেথ তামে চে থাকলাম ল
1: তাংতে ডক্টর কোনারা ডিম সি সি চিলাংদম ইকনাং পো
0: হোমিওপ্যাথিক আফান সি চিলাংদম জি পুলো তাংতে আপ্রাং প্রাং কে ডিপ্লোমা মতে হোমিওপ্যাথিক ডক্টর তুম আভি দে তপত সি হা তুম মানে চিকলো ইয়ন জনি বা চিকলো ট্রক বা চার্লি পল আসন কা প্র্যাকটিস সি পেনাং আন কার বেং লং তা থাকলাম ল সেটা মে রাতা তুমান কা পাচি নি গেল হেন ল হালা লাপসন আসাব ওভেট কে চার্লি তুম লমাংকে হোমিওপ্যাথিক আ ট্রিটমেন্ট নাংলি তুম রিক্স এন পেনাং তুম দাম নাংনে আথে মানন মাংকে হোমিওপ্যাথিক লং আতুম তামে ডক্টর ডোপিক লাসি গফ রেজিস্টার ট্যাং আ ডক্টর আতুম নং লাই দাম চন্তে মেসেন জি আথে হাদাকে চার্লি লং পা মে ট্যাং আতুম সি প্র্যাকটিস জি লাপেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফান্দাম জি ব্লো তাংতে এতুম সিভিল হসপিটাল লং লাই দাম তামে হাদাক তামে জেনেবা আয়ুর্বেদিক পসনা থাকসি হোমিওপ্যাথিক পেন তামে ইসি আ ডিপার্টমেন্ট হাদা কি ঠিক পিডোজি লাপমেতে মাতে সন মিথাং ডক্টর তুম হেদি মিথাং প্রাইভেট প্র্যাকটিস তুম তাদো লাপসন ডক্টর তুম লংলে দাম সে তা নাংলি তুম চক নাংলি তুম দোয়াই বাং তা লং জি পেন আজাত আকে সোলে ছে দাম দাম সে তামে নাংলি তুম আফান আভার সাইডো জি সে তামে লা পেনে দেখালাম ইতুম লং পেনাং আন বেঙ্গালি তুম তামে দো ও সে তা লাতুমকে ডক্টর কালি জাস্ট লা চিকলো ইয়ন ফ ইয়ন ফ্রক সন চার্লি পহেদি লাতুম সি হোমিওপ্যাথিক দোয়াই বাং পি দন বম লাপসি লাতুমকে পেনাং আন নলেজ আবে দে পেনা পসি হেদি হোমিওপ্যাথিক কে মে মে মতে হোমিওপ্যাথিক কে কিছু তা মে মে পলাসন সি মনে তো মাথা দাম সে তাহলে ডক্টর প্রফেশনাল কিচারি ট্যাং তুম নং জং সি দাম বলো তাংতে হালা তোমা ব্যাং নাং মেডিসিন মেসেন মেসেন নাং পিডুন সি ইলি তোমা কিছু তা মে মে জি আসি ডক্টর তুম সি আলং সি দাম বলতে তোমা কিছু তা মে দা প্রাং পো
1: চোরো ইকলো ডক্টর নাং লি ক্লার ডাক পেন থান পাচিনিয়া পট রেডিও কার জুয়ারা তুম সি তামি চিনি ইক পপুসি নিলিনিং থেলো তাংতে ডক্টর রং রূপ আজো কে দো আতুম আফা নাং লি লা হোমিওপ্যাথিক দোয়াই পুথা কুপি লথান ইকজি
0: মেইনলি ইম্পর্টেন্ট ওলা লবাং সো কোয়েশন কে পেনাং আন ইতুম কার্বি রাত আতুম বাং কে হোমিওপ্যাথিক আ মেডিসিন সিস্টেম বাং কে লান চিনি ও এ লা পেন রং কে দো তুম সে তামে লা আন দাম দে মাতে দাম ও সে তামে কুপি ল হোমিওপ্যাথিক আ মেডিসিন কা প্র্যাকটিস আতুম বাং কে নিতুম মেথাং টিকে লাং জুন লং পুনন সামিলাং সো লাপু বেথে বেথা মাতে কাপ্রে কাপ্রে কা দেম লং পসি তামে বাং হালা মোহেত নে পুল বেঙ্গালি লাপেন বিহারি তুম সি প্র্যাকটিস জি হালা তুম কে ডক্টর কালি লা ডক্টর কালি পেনা পটসি আ নলেজ হ্যাঁ কম হেক পেনা পটসি পেনা আসাপো আফু কেসো তহ অকারেং নো আপো কেসো লাহে বাংকে মে হেদি সেটা মে আসাপো থে মুচ আ কেস বাংকে হা তুম লং পন পো ইনকে ডক্টর কলে দে পেনা পটসি আ নলেজ কাবে দে পেনা পটসি এ কিসো তা মে মে পো মুনি তুম বাংকে আনিং ডক বাং বেতা টিক টিক সেটা মে নন বাংকে হকার বি তুম বাং বং সেটা মে হোমিওপ্যাথিক আ ডক্টর বাং আ ফাইনাং পাত বম লো লাপেন অং বম লো লাপেন আ জক্সি রাত তুম তামি চিনি বম লো লাদা পেনা আন দি ফুল অম তামি পেনা আন নিতুম আ সিনিয়র তুম তামে মেথাং প্রাইভেট চেম্বার নং সি মেডিসিন প্র্যাকটিস বম তুম দো লাতুম আলং তামে পেনাং আন পেশেন্ট তুম কে দাম পেনা জক মানে কম হেক পেন জেনে বা কিডনি স্টোন পসি তামে মাতে লা গল ব্লাডার স্টোন পসি তামে হেদি হোমিওপ্যাথিক আলং জং সি দাম দা প্রাং লো পুলো তেংতে হেদি লা বাংসু আর লং হাই তামে বাংজি রূপ উন আজা কম দো মাতে দোয়াই কিছু পেন সি ইঞ্জি রূপ তো তেংতে আলবা অপারেশন মা করি জক প্লট পো পেনাং আন চে থেকলং দো নিতুম আলম সে তামে আলা অপারেশন করি নাং জি পুবাং ডক্টর তুম পু পো তাংকা পয়সা কাবি পেনা পসি হোমিওপ্যাথিক আ ডক্টর তুম লং সেবাং পো হেদি ওকে হোমিওপ্যাথিক আ দবাই বাং পাচো বম পো মানে মেন মেন কে মে মে হেদে হপ্তা কে থম বা চিকলো ইজন বা চিকলো ইয়নি আন বাং ইং হং পং কে হাফি আল্ট্রাসাউন্ড করি দাম পো আল্ট্রাসাউন্ড লাম কে রিপোর্ট বাং নরমাল অপশন কে যে থেকলং দো হেদি আসি কো পিল আপ লতাং তে ইতুম রং অসো তুম কে দুক দে দা পচি হেদি লা হোমিওপ্যাথিক চে লাং নঞ্জি প্রতাং তে কে চেং আং কো লা গম চে লং লো প্রতাং দে হেদি জেনে বা এপক সো ইট পুলতাং তে মানে পকলং কাইতা মে কিসু লসন দোয়ার পুলতাং

0: di la doktor dong dampen si ultrasound si kuri dam serak nang di lapen jene ba mo serious ulo lo tang te di hala an mang ke homeopathic medicine ki use bang ke kam klem kle de ji jene ba example munik tum bang dak lang long bang ang por long bang infection do kok lo infection do kok lo ma si fast ke chen ko pen do wai chun de ha a pi so big an lo an ke ICU ki bin nang je station nang le rok lo lo tang te hala son ICU ki bin nang yi hut an bang ke homeopathic atum long bang sta me la bang ke unedet po lasi homeopathic jong si chalang jip lo tang te di ke cheng ang ko mane agom ka chelong ke cheng ang ko ate asap o chiklo yon joni la person ak der sita me hedi la son na chelang na ta chok sita me der pick an serious pick an lo po tang te homeopathic lang bang ke dam nang ne lasi la ICU do set ICU do nang ko kan an level bang ke homeopathic lang ke dam de ta chok la pen isi hedi itong wrong alom penang an osomar tum do am hang pa tech plot po itum ke hospital da pon pe kisota phanta check up phanda dam de osomar tum hedi lason apok tilor tilar the thek the det padat la posanta me do pic lassi hedi lason osomar tum han ke apok hilong da wai la hai bang papa chu nang ji osomar tum phan hedi la apok tilor point ke ningkan pho ningkan kepta thi thek the iphong ateng si chi dover pokti lor hedi la person pen pasi lake jong si homeopathic doctor tom nang si pon bolo tang te hedi ang li tom poisa ta la an kharcha nang ne mate a dot com hek pen si nang li tom phan rap chi la pen ang li tom a ke jok ban da che thek long ji
1: tang te doctor adun thu alam thi nang ar ju thi ikla a jhak la rong rup ke do tum men men আচ্ছা থি ব্যাং উনে দে তিটি আকিসু দা দোকক তিটি লাসি লাপুসোন আকিসু কে লং উন হুত আলাং লিতুম হসপিটাল টং সেকট কে দাম জি ফানাওয়ার সায়া বিদেত বা গারি মোটর আওয়ার সায়া বিদেত দোকক তিটি লাসি লাসোন হুত কুপি লকে ক্লেম ইক নাং পো
0: লাপুসোন আকিস চং সে চি টং লপ তেন তে পেশেন্ট ম্যাং ইয়ং সি মেন মেন চি নে পিন পেন ইয়ং সি বা প্রং প্রং পেন তা মে লাসোন আকিস আচি থে ব্যাং রে তিক মতে আচি থে বে মেং ওয়েট কে ব্যাং তিক লাপুসোন দো পুলো তেন তে jong si hospital ta le tong thek the kedam ke bang phana ka sik sak do ko ko tang te sab so ka pa do mesen ji phan ma tang te 100% ki kali ha de se ta me hala pe shen na bang ka pa do me mus cha ji phan ke la be be kon po do tang te acha thik ke bang a problem ke do pe shen tam bang ke ha de acha the bang ne det po tam ke a the da lang so long la in por along la to mon ke dam pe na a pai pa long hai hedi hala kaprek infection do kok pe na pot si la person achi the vang no da mate achi the beng beng ve tik la person pe chen ta do la se la person do lo tang te hedi patient na phan bang ke akar om har mu si pinang po jene ba lang le pa jun ji pu si ta me lang ta me akisu la person si pinang po la pen la achi thok along ta me a bang be the be tha ta me mate pi pen la pu ke lom si mane par om sop nang po la pen pa bebe kong ke de na po pa bebe kong lo tang te la achi the ke wang a problem ke do patient da mang ke hedi la son te achi the beng beng si do bom po bon ta po pang ni lun ben pa do ver ma te me ke jang ta me la pu char chung hoy te la person system yon si pa do lo lo tang te hedi a sap so la achi the bang wang me mu chot po la pen mo alam so ajer ding mu chot po tang te jong si lan infection o infection te o kalilang pulo tang te alam so ajer ding mu chot pen na te la pang achi the bang tu me sent ta hai bon ta unan na ke prapen doctor long che ponsi che paklang da nang la persona ke song si dolo pulo tang te pene ka phereman do wai ta ho ko pene la persona do wai bang ke chu chedet se ke me
1: tang te doctor nang li tum la homeopathic a hin na na tu che rok tok amai mati english alam pen ki health kem pu along along pa do pon ikma
0: ah chorola cardio pat akla ni ri tum homeopathic phan ke kachin tum ki kom open a pot si নিতম এডভার্টাইজ আসন মতে হেলথ কেম্প তামে আলং আলং বিদাম বম ফ্রি পেন্সি নিতম বিদাম দাম পালাপেন রং অসর তুম স্পেশালি অসমার তুম হেদি পক্তি পালর পালার তুম থে থে থে তুম অসমার তুম মাতং তে আগা থে তুম তামে আফু কিসু তাহ আপক কিসু সনসে প্রেগজাম পেন গভর্নমেন্ট পেন পেনাং আন মেডিসিন নং পালে পো হালা পেন্সি নিতম কি জয় পেন্সি হেলথ কেম্প তামে বিদাম দাম লাপেন নিতম হেলথ কেম্প কি বিদাম জীবন কে হালা আয়ুস পো আন্ডার লবং সো পেসি নি তম ফান হেলথ কেম ফান অর্ডার নং পালে পো লা পেনি তম লা ইউস আ বেনার পেন পনসি নি তম আরং আরং মাদং তে কসো আদি মালং সি তম হেলথ কেম ফান চুস তম পো দা পসনং সি পিদো দাম বম বম লা পেন হাদা দোয়াই বাং দো ও পো সি গভর্নমেন্ট পেন কি পি আ কি জয় পেন সি লাসন পং হেলথ কেম হুত বাং কে কি জয় পেন সি সে লাং পান পো লা পেন মেডিসিন তা কপি বিসি কে নং জি মা আন্তা মে আং কো লোলুন থু পো
1: মি ইক পিক লো ডক্টর নং লি ক্লারডাক পেন থান পাচিনিয়া পো লা পেন তে ডক্টর পামু হেতা নাং লিপু ইগলো লা হেলথ কেম হুদ দোয়াই

0: পুরো পকে সোতং কি দোলনে পিলনে
1: ওইরা হিদি সকে মেনা পড়লো পুসনা পড়ো হুত উত্থুং আত মানারলো কাং স্যার কে আর অনলো চিনি লোবো
2: ইংহা বাহব ইসি রাগ থু পেন আপিস মাহানাত আর সেট পেন লাংসি ওয়াইসং নিং গেলু
0: থে রামা নিনিং কে রেগনো ডাকলি মানতা

0: Tipo, já me que van la que FM benalong pen megahertz parui sira tok bora sirkep la pen nang litum akashwani dipu station long pen ke rot ka par ju ke do ana jai mek sita me news on air apps along pen ta arjulong ikji adun tu tiri makaya jai mek ang ding along karing rong par pi pen tong nok bia kai la mo putak lam ju ke than arjuik sinang.
1: Thong nok be kar biang bong kang tang nai la pen ka chi thang nai anok be ke thong nok be hen lo bon ta non ove ki mi atum thong nok be akai alamo ka chi ni abang ing ro thong nok be a phan asar pi sarbura atum amen ki ir ke thong teron pu hen lo bon ta kar biang bong inut anok be pu che thang det a phit আনকে থং তেরন আফান থং নক বে পুসি চেথান রংল আলাংলি আসার বুড়া আমেনকে অন তেরন লাপেন আসার পি আমেনকে কারিক ক্রোপি থং আসার বুড়া অন তেরন তা হালা সোয়াহুত কার্বিয়াং বং ইনুত আনক বে থং কে আউ সো আকো পেন তা বাংকা প্রেক আউ সোমার আসন কালি আলাংলি কে প্রেক জ্যাক লাকে আও সো আকো আহুত পেন্তা হাম্বি ফলং বাথু থেক পেক লাপেন বাথালিতা আপ থেক পেক আর্নিসি জান্তা রিচো আবাং আ চাকরি চাকর আতুম আফান কার্বিয়া রং পেন হা জান্তা পুরান কাচি লেংজি আফান পুরা তোভার কেপান কেসয় আহুকুম পিলো আ চাকরি চাকর আতুমতা রিচো আহুকুম আ তেং পেন কার্বি লাপেন চমাং আরাত আতুম আফান তোভার পাপান পাসয় তৈল তোভার কেপান কেসয় আকাম ক্লেম টাং এটলোতে কিজুত আহুত জান্তা রিচো আচাকরি চাকর আতুম কাইতা মুনিত কালাখা দোদো লাসো কালাখা আহুতলোতে ইলি কার্বি আফানকে নোকেকসো পেন আতেহাং আলং কাইকে তা পাংথক দপ দপ সি ইনুত বাহিনী বাঙ্গে থম্পু কালাখাখা লাসন সি ইলি কার্বি আতুমকে কাই আর্নিতা সাই ক্লেম দুলোতে আরেং আহু সোনাংলো বন্তা কিসুংকে বয় আজয়নে লাপেন রিচো আহুকুম বাতে পেক উন এ আজক আরেংলে সোদাক সিতা ক্লেম দুন্নাং ককলো লাসো অপর আহুত ইলি কার্বি আং বংতা ইনুত আনক বে আমহাং নাং থেকলো বাংসো আনক বে আমেন হেনলো থং নক বে লাসো আহুত থংকে আর্টা নিঙ্কান ক্রে ফ্লি আনবেদলাং থং তা লাসো আর্নি আফি আফু আলং হুকুম চোহাংসি রং আসর আলং তোয়ার কাপাং থাই দুন জুইল লাসো আর্নি তা সাই কাং তন আহুত কায় আসন রিচো আচাকরি চাকর আতুমকে মুনিত আফাই লাখা লিল লাসো কালাখা কেচেং আহুত থং আবাং থুরপ্লুটসি পিনি কে নিতুম কার্বি আতুমসি মুনিত আফাই লাখা জি পু পুথিবল রিচো আচাকরি চাকর আতুম মুনিত কালাখা আসনসি থং তা আরি চোকাং অদংসি চোমাং আতুম আফান উই আর লে সো সান পুসি লাখালো লাপেন কাপা জুটসি আফানকে চোকাং পেন চোমাংাতে হাং পাংথক ডাকলো আনকে রিচো আচাকরি চাকর আতুম আনকে কাফেরে কাত লাবলো কাফেরে কে কাত পেন হেম চেলে রক আফি কার্বি আখাই তা ইনুত আনক বে ক্লাং টাংলো পু আলাম জান্তা রিচো আফান চাকরি চাকর আতুম থান পাচিনি দামলো কার্বিয়াং বং পেন ইনুত আনক বে কে ক্লাং আলাম জান্তা রিচো তা আনকে মাথা সুংক্রুংলো কার্বি আখাই আলং ইনুত আনক বে কে ক্লাং আলাম জান্তা রিচো আবাং আর্জুলং সি আর্নিসি থং আফান জান্তাপুর আন ফালো রিচো আ হুকুম কেলং পেন থং তা জান্তাপুর আন পালে দামলো থং জান্তাপুর কেলে পেন রিচো আবাং থং আফান কাংতাং কাংসাক আসাদ কেলাং জি আফান পুরা আচাকরি চাকর আতুম আফান হুকুম পিসি আসন আসন আসাদ পালাংলো আসাদ কেলাং দো আনতা থং উনলাবলো লাসন সি রিচো আবাং থংগে ইনুত আনক বেপু আংথেক চিনি

লাপানা পড়াং লিটুম লামার জানালুন কে রটকা পার জুয়া চাই মেকাং ডেঙলং আসন আসন লামার জানালুন আর জুইকলং টাংলো লাকে আকাশবাণী দিফু পিনি কন্ট্রোল রুম লং সায়ার পুগে ডেঙা বাঙামেন লাকে টেকনিশিয়ান অন ডিউটি বিরেন তিমুং লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকে ক্লেম পোনা বাঙামেন লাকে রাজেন টকবি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ক্যাব প্লেং টাংলো লাসিপিনি আকাশবাণী ডিফু স্টেশন অলং পেনকে রটকাপার জুকে লাপুয়ানসি কাং টনিকল পুথত পেনাবাদাব পরফাই ফরা মিনিট ফকেবা পরলে চে টং থুইকল নাং তোতাং তে নিলি তাকে থর ইকল দোমে থাকমে কার্ড।